আকাশবাণী বিলোনিয়া, আজ 13 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 31 আগস্ট 2026 খ্রিস্টাব্দ সোমবার। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 50 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন অমিতবাণী। এতে আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের রচনা থেকে পাঠ।
1: জীবন সংগ্রামে বেঁচে থাকা আর শুধুমাত্র টিকে থাকার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে, আর সেই পার্থক্য আরো স্পষ্ট করে সুভাষচন্দ্রের সেই বাণী। মানুষ যতদিন ব্যাপড়োয়া ততদিন সে প্রাণবন্ত। কোনো রাস্তাকে একজন বেছে নেবে জীবনের বড় পদক্ষেপে নেওয়ার ক্ষেত্রে। নেতাজি বলেছেন, জগতের সব কিছু ভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ। শুধুমাত্র দেশের স্বাধীনতা নয়, স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার গুরুত্ব তিনি বারবার তুলে ধরেছেন। তিনি বলেছেন, স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়। স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। আর দেশের সংগ্রামের নিরিখে তার বার্তা ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আগাগোড়াই সততার রাস্তায় চলা নির্ভীক জীবনযাপনে অভ্যস্ত নেতাজি বহুবার বলেছেন, মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ। কোন পথে লড়াই করা যাবে? তিনি বলেছেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোল, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। জীবন দর্শন নিয়ে তিনি বলেছেন, কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না, সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, জীবন সংগ্রামের বিষয়ে তিনি একাধিক বার্তা দিয়েছেন। আজাদ হিন্দ ফৌজের প্রতি তার বার্তা সংগ্রাম ভাবনাকে জোরালো করে। তিনি বলেন, আমরা যখন দাঁড়াবো, আজাদ হিন্দ ফৌজকে গ্রানাইটের দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। আমরা যখন মার্চ করব, তখন আজাদ হিন্দ ফৌজকে স্টিম রোলার হতে হবে।

0: শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব। শুধুমাত্র চিন্তার জন্য কারো মৃত্যু হতে পারে, কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে, একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চিন্তা। টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্রতা, রোগ, অশিক্ষা। যেদিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেদিনে এই সমস্ত সমস্যার সমাধান হবে। সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না। জীবনের প্রগতির আশা ব্যক্তিকে যে কোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূর রাখতে সাহায্য করে। নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মতো। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।
1: শুনলেন অমৃত বাণী, এতে আছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রচনা থেকে পাঠ।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গ আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ভক্তিগীতি সুরঞ্জিলা অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানের শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী মিলনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের আগরতলা কেন্দ্রের ককবরিক অনুষ্ঠান হায়ংনি খরাং রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কজাং জরানী বেলাই বেলাই খা কাহামিয়া ফরে চেঙ্গ তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অ পান্দা আওয়ংই টং সা সাই নৈরা দকচি চুকু কিলো হারস নৈরা থামচি দ খুটাম বরই মিটার সারা সা ফুটার দক মেগা হারস বাকসা খাই আওয়ংই টং তিনি সালমারিং খা তিনি অগাস্তালনি সাল থামচি সা নৈসাই নৈচি দক ইংরেজি বিশ্ব তালবাং তালনি সালচুকু চিবরিরা থামচিবা ত্রিপুরা বিশি তিনি সালংখা তাংসাল

0: kabang kuke nuksago jalapura ungo motokmani bagi horo thuimae rokhano ungi mano abo kufur kufur ke motokui busago shoriwo abo plek haike busago ungi mano bukur ransazak bukur phatiui motokhe thiropano phai phai mano kachangmani mol rogo bukur ransaka hanki omo haike kabang kuke ungmani nuksago yaskurok ransawi thango yaskuni rongrok silainai thangmani nuksago tai yaskuno sitraklai buti sawo shamani tai bekrengo phule shamahai ungai krak phano ungai thangai mano motokma bai rao thamchi person no psoriasis bai manjak বড় রোগী বেকরেঙ্গ সাজাগি মানো তামি বাকি অংহন কাহঙ্কায় বেমার ইমিউনিটি চিনি শাকনি ইমিউনিটি সিস্টেম হামিয়া অংকাহঙ্কি ব্যাকটেরিয়া বা ইমিউনিটি সিস্টেম চিনি বুকুন শিরগ্ন হামিয়া খাই কিবিকাহঙ্কে অমহাই অংই মানো নগ কেবনি অংচার গতংকাহঙ্কি এবা আগিনি কেবনি বোমা বুফানি সাগো অমরক ইঞ্জাক টংকাহাং অমহাই ইংখাংকে সলোই মানো এবা অংই মানো হনি সাজাগো ব জাগারগ বিশি কবাং কুখাই অংকু ফুকাংকাই চিনি সাগনি যে জাগারগ অমহাই অংমানি নুকজাগো চিনি কনেও ইয়াসকু বুকুগ মখাঙ্গ বখরকনি বুকুর ইয়াক ইয়াকুনি ইয়াসকুব ইয়া ফাব তাই হিয়া কুঙ্গ কবাং খে অংমানি নুকচাগ তাই ফিকুং রগব অংমানি নুগ বুকুর থোপা থোপা খে মতগ তাই আবো মতকমাং মতকমাং ন কফাওই থাঙ্গে কতরমা অংগিনাই বেলাই ন কিরিমা সিংসাব অংগি মানু অমো হাইকে কেবনি সালকদংমা রমুই রক অংমানি রক নুগুই তংখা হাঙ্কে দাঁতি থাকিনে শাক নাই রক নাইজাকি বিথি বেড়াই রক ফুলি লাখা হাঙ্কা হাঙ্কে হামনানি হাসিঙ থাকমানো আপনি বাকি না অমো হাইকে নিয়ে দংখানকে দাঁতি ন শাক নাইনে রবাই থাঙ্গাই নাইজাকি নাইনা নাগ আশুক জোড়া চিং হাইনু খরং পান্ডাও খানা লাইখ্যা শাক খামকাইনি কক
1: ফাইদেহাইকে তাবুক সঙ্গ নাই নাইলেন তাং বিতিনি কক রগ কেসা কক থাকে থাইনি রক খালাইনে তিনি গয়াম কাইমানো রোগী কগলাম চাবুক কবংমা ন গয়াম রোগ নুগো কবংমা বেরামনি আবরক টঙ্গ ভিয়েনা লখনৌ টাইওয়ান পিং অমহাই কাহাম বেরামনি গয়াম রোগ অবন চগ ন কাইনাই চাউইব মানু তেই হাতিও ফালই বন অবেরামনি গয়াম রং নহংকাই হাতিও বক ফালইনাই রং রোগ আজি মানু হানি বাকে সঙ্গ বন কাহাম বেড়ে গবাং খে কানি বাকে হা নাইকে সঙ্গ যত বেড়েমনি হাওয়ন বন কাইমানো কাহাম বেড়েমনি কলম চারা এবার বসা কাইনা বাকে মিসকি রক রই হানো কাহাম কে মাসালাম কাইসাতে কাইসা বুফাং ছয় ফুট সুক হাকচাল হাকচাল খে কাইকে কাহাম তে কাইসাতে কাইসা বতাং বতাং খাই কাইমাও দশ ফুট রক হাকচাল হাকচাল খে কাইনানি নামাই বুফাং কাইমানি ইয়াগুলো তুই রক জরা জরাও রনাব নামাই পুইলানি বিশ্বকে সঙ্গ বথাই থাইপানো সঙ্গবন বথাই নাহাই বন সঙ্গ খাগে খিবি নানি নামাই তাম হুমালে পুইলানি বিশ্ব হংকে বুফাং ব তরথায়নি বাকে বথাই হিলিক মাবাই বেদেক রক বাই থাংমানো তাই বথাই তেনি বিশ্ব হংকাই বথাই লেবু বাই বাকসা অংকা হংকাই বন ইংসা কুকসা ইয়াকনি ইয়াক কাগ্রনা বাকে বথাই কাহামকে মাননানি বাকে কসক রক ইংয়ানি বাকে হানি বাকে সঙ্গ পুইলা বন ফম বাই খে খবনানি নামাই আবনি উলো সাকাও পলিথিন বাই খে খবই মারনাই তেই জরা জরাও কে সঙ্গ ইয়ং রংনি বাকে বিথি রক মা সানাই বথাই খাগে পাইমানি ইয়াগুলো বুফাং বেদেক ন টানে রানি নামাই তামু হুমালে বুফাং বেদেক তানে রেখাঙ্গে আরো তে সা বেরেদম আজাইনে সঙ্গ তালসিনী এবার তাল জাননি উলো হানি হাই বথাই মানফিনাই

0: Ashok jara sankhana laikha. Goyam kai manorugai koglam ro. Phai dehi ke tabuk sing nai nai le na kokthum ro kisha.
1: Tini ni kokthumo pila o tongo. NM te GNM course nishai nichidok tai nichisni bishini baki ni je boro rok online te offline tine koilai rekha boro ki baki interview ni shal rok no shaklai chakha boro ki interview ni mungni alphabet norugino angnai ni bosha chako apuni bishingo je boro rok ni mungni alphabet any simi je chora borok ni hingkai interview ungana tini fung dam chini simi payashak abno karinai je borok ni mungi pula alphabet keni simi kyu jora borok ni ungana khuna pula eba salsa september tai je borok ni arni simi z jora bumni alphabet borok ni hingkai ungana September tani shalini ni shalo o interview rok shalprom no ngana shaklai jak shalni bisingo ngana fung dam chini shimi tai abuni bagai thainkha Carl Len Steiner Auditorium AGMC tai GBP Hospital Agartala othayo tai ashe tongo অবংকে এনএমনি বাগি নাই বরমি বাগি বহাইনো ইন্টারভিউ অ্যালফাবেট নরগিন অংনাই এ টু জেড এবা এনিসিমি জেড সরাজে বরমি বুমু বরগনি ইন্টারভিউ না হার জাগনাই অব বহাইনো ফুং দামনি দাম চিনি সিমিন না জাগনাই ইন্টারভিউ না হানানি থাইং কা কালেন স্টেইনার অডিটোরিয়াম এজিএমসি তাই জিবিপি হসপিটাল অ জাগাওনো অবংগানে সেপ্টেম্বর তালনি শাল থাম শালো তাই ও ইন্টারভিউ নাহার ফুরু লগি চত অরিজিনাল ডকুমেন্টস টকন তলাঙ্গে থানা নি বাগেব সাজাখা পিয়া ও জাগা জেএনএম তাই এএনএম নি পিশিং ও চলাতে বড়ি চত নি ন থানসা কি ন ইন্টারভিউ নাই
0: ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নি বখাকতে সাজাখা রংরেম চুকু চি চিশাতে চিনই নি সিলেবাস থানাই নৈশাই নচিবা নৈশাই নচিদক বিশিনি যে একাডেমিক নি সিলেবাস তংমানি তাকলাইব নৈশাই নচিদক নৈশাই নচিসনি বিশিয়ব অ সিলেবাস ন তংফিনাই হিনাই নাই কাশা কক মংলু বিশংতে শাকলা জাখা রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান Excellence of Social Science Community Certificate Course Nibagai Kaisha Koimonglai Yachak Jagai Tongo A Course Tongo France, Japanese, Germany, Spanish, Sanskrit, Te English Course Srangna Nibagai Koilai Yachak Jagai Tongo Obo Nishai Nijidok Nishai Nijisni Rungbishini এডমিশন নি বাগই কইলাই আচক জাগি তঙ্গো আপনি বাগই যতন কইলাই রনা মুচুং নাই র হাবনক ফিয়ক জাগ তংমা জরাও থাঙ্গাই কইলাই জমা রইমান নাই ফুংনি দামচি তামই সতি থামচি নি সিমি শারেকনি দাম নাই তামই সতি থামচি নি বিশুঙ্গ পাইথাক শালমারি বসকাং সেপ্টেম্বর তালনি শাল শাল নয় শাল মারেনি বিশৃঙ্গ সাকলাই রাখা তাই ওয়েবসাইট রাখা www.rkmajrtala.org ও ওয়েবসাইটও থাঙে নাই লগ ইন খালাই মানু
1: আও থেকে সে দঙ্গ লেলামা থাঙ্গ হাপাংনি সেবুকলাইনের অগ্নি বাকি নেই লাইলামা থাঙ্গজাক হাপনি সেবকলাইনের রোগ বরকনি পেনশন তাই জিপিএফ নরকি নাই সালাইনা নিতে বনি জিংজাল রক্তমণি আবনো রগে সানানি বাগি নাই

0: AG office ni bising tui o biskang September tal ni shal ni shalo kaisa pension tai GPF ni bagay ni adalot shangsa jaga na o shalo fung damchi ni shimi agar tolani AG office pension GPF adalot ni shamuk lai jak nai o jaga wo je pension man nai te GPF rok ni rigi nai মুসাসক জঞ্জাল তংকাই ও জাগা সাইমানানো তামো তামো খাইনা নাংন হংকাই জিয়া বড় রক হাবায়া কারজা বরমনি বুমুং নি কুমা রক সানা নাংাই পিপিও নাম্বার তে ব জড়াব হাবায়া কারখা আশা লগ্ন রনা নাংাই আপনো কারি যে জড়াব হাবায়া কারখা আ জড়াব অফিস নি সিমি সামগ্রাই তকমনি অবরণা নাঙাই সেবুক জয়েন ক্লাইমানি শাল তাই করেনানি বাগিনাই মোবাইল নাম্বার তাই ইমেল আইডি রকমার নাই ব্যাংক নি বমু তাই ব ব্যাংক নি আবব সিনা নাঙাই তাই ব তাম নরগিনাই সানা মুচুং বিনি যে জঞ্জাল তকমনি আবনরগিনাই সাইনাই ও জাগাব বংনি যে জঞ্জাল লক্তমানি আবন পাইরিমান হনে সাকলে জাগা
1: আইটিআই বক্সনগর ওয়াক ইন এডমিশন নাহার জাগ নাই তিনি অগাস্তালনি সাল থামচিসা তিনি নি ফুংনি দামচিনি সিমি সারিকনি দামরে জরা ও থাঙ্গি নাই যে পুইলা থাঙ্গি নাই কইলাই রনাই বনন সকাং এডমিশন নি সেব ডক্টর জাগনা হিনাই সাকলাই জাকা আপনি বাগাই বেদেক সাকলাই জাকা প্লাম্বার তঙ্গ বিশানি এসটি রঙনি বাগাই তঙ্গ চিনই তে এসি রঙনি বাগাই তঙ্গ কাইব্রই ড্রেস মেকিং ও তঙ্গ বিশানি সুরং নানি জরা আর তঙ্গ খাজাগিয়া বসং রঙনি বাগাই তঙ্গ চিব্রই তে এসটি রঙনি বাগাই তঙ্গ চিনই তে এসি রঙনি বাগাই তঙ্গ কাইসিনি মেশিন বিশানি কোর্স আর তঙ্গ খাজাগিয়া বরং রংনি বাগাই হিংকাই নৈচিসা তে এসটি রংনি বাগাই তঙ্গ চিনই তাই এসি রংনি বাগাই তঙ্গ কাইসিনি ড্রাইভার কাম মেকানিক নি তঙ্গ তালদকনি কোর্স অ জাগা তঙ্গ খাজাগিয়া বরং রংনি বাগাই তঙ্গ কাইজা তাই এসটি রংনি বাগাই তঙ্গ চিনই তাই এসি রংনি বাগাই তঙ্গ কাইসিনি কয়লাই রে নামু চুং নাইর বরক আইটিআই ট্রেনিং সেকশন থাঙ্গি নাই বরংনি কয়লাইনি নাংমানি ফরমেট থাঙ্গি নাই নাহারি মানু তাই আরো ন থাঙ্গি নাই কয়লাই বরি মানু কয়লাইনি লগি বিনি সার্টিফিকেট নিয়ে যত অ্যাটেস্টেড কপি রানানি নাংনাই মাধ্যমিক এডমিট কার্ড ক্লাস এইট পাস নি মার্কশিট তে সার্টিফিকেট তে ক্লাস টেন পাস মার্কশিট তে লগিও সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আদার সার্টিফিকেট পিআরটিসি তে ব্যাংক পাসবুক রেশন কার্ড পাসপোর্ট সাইজ নি মাংপিলি কাই নেই লগি তলাঙি থানা নি নাংনাই তে বরং ন কোশন মানি রানা নি নাংনাই রাং খক সাসাই আপনি লগি কাইনাই মাংপিলি রানানি নাংনাই অরিজিনাল সার্টিফিকেট বতলাংনানি নাংনাই তে জেরক্স খাইজাক অ্যাটেস্টেড খাইজাক বতলাংনানি নাংনাই সেলফ অ্যাটেস্টেড খালাইনাই এডমিশন নাংনা মুচুংনাই র বরক তিনি অগাস্তানি সাল থামচিসা তিনি ফুংনি দামচিনি ও থাঙ্গিনাই আরো থাঙ্গি কয়লাই রিমানো তাই এডমিশন নাহারি মানো শারীরিক নিয়ে দাম্বরি নিয়ে বিশৃঙ্গ ফাইদি তাবো খালাই নাই কিসে সেবক বরক তেলাং মানে কগ্র অবরক অঙ্কা ত্রিপুরা হাস্তে নি বখাক তৈ তেলাং জাগি তঙ্গ পিয়ন তৈ কম্পিউটার অপারেটর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ভিডিও এডিটর স্ক্রিপ্ট রাইটার তৈ তঙ্গ কনসালটেন্ট অ্যাকাউন্টেন্ট টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার আচুক থাইরক

0: supong jangnai buk cha chuk tai tongo shara chisni dengmari sanjaka class 8 pass nishimi degree heke pg pass borok rimano umor khai rajaka bisi teacher khajak bosongrong ni bang hinge raidan ruksha uino umor bo phologr jangnai online bisingti koilai ranani paithak sal o september talni sal noi koilatan ni bisingti no borok no shaklai rajangnai interview na jangnani sal rok taitongo IUCL ne bakhakte engineer te officer buk chachuk thai shubung jaknai buk chachuk thai tongo kaibreira sinichi bini bagai rangmari sanjaka diploma heke BE heke BTech pass umor khaira jaka thamchi bisini bisingo khajagya khajak bosung rongni bagai hinke raidana rukshawino umor bo phalok jaknai koilai ranani paithak sal o september tani sal thamne bisingo কলাটা নিবিশং তিন শাল রোগ তাই থাই রোগ শাকলাই রাজাক নাই
1: আও আনি ফো জি তংমানি অবো হংকাই আচক থানি বংখা গেস্ট ফ্যাকাল্টি এন ই এইচ ও নিব খাপতি আচক থাই তং বেকুলি কাই রাসনি রংমারি জেসা সাবজেক্ট অফ অন পিজি degree pass khlaijak bed pass khlaijak na nangnai fia umor bisi brichi ni bisang na nangnai te khaja bosong dongni bagai hingkai lai dono rokai nangnai online te koilai rohnani ebar nani paithak shal tinini bisingo shal thamchisha august tai je amsongmung ni bagai nai thairok te interview ni thairok no জরানো ঢুকি নাই কল লেটার মিসিং তুই শাকলাই রে জাগান হানিব সাজা খা
0: এয়ারপোর্ট অথরিটি ও কিসা বুক চাচুক থাই রক্ষ পং জাগ নাই এবং খা কাই থামরা চাচি চুকু রংমারি সানজা খা বিই হেকে বিটেক পাস অঙ্গানি নাং নাই উমর খাই রে জা খা বিশি চি চা নিশিমি থামচি নই বিশিনি বিশুঙ্গ খাজাক বসং রংনি বাগে হিংকে রাইদান রুক সৈন উমর ও ফলক রজাক নাই কইলে রেনানি পাইথাক সাল ও সেপ্টেম্বর তাল নে সাল চিনি নে বিশুঙ্গ তে বরক নে আম জং মং নাহার মানে থাই তে সাল র কলে টানে বিশুং তিন শাকলাই রজাক না আশক জরা সিং খানা লাইখা সেবক বরক তলাং মানে কগ্র ফাইদে হে কেতাবু খানা লাইয়ানা রচা মং তাংশা হেমন্ত কুমার জমাতিয়ানি খরাঙ্গ

আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান। আজ সকালে 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালে অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 শিল্পী শ্রীকান্ত আচার্যী। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে। 8:15 শুনবেন আজকের কবিতা, বলবে আদ্রিতা দেবনাথ, নিউ এলা ইংলিশ মিডিয়াম স্কুল এর KG-2 এর ছাত্রী সাব্রুম। এর অব্যাহতি পরে শুনবেন নজরুলগীতি দোলন ছাপ অনুষ্ঠান শিল্পী অজয় চক্রবর্তী। চিলড্রেন্স কর্নার এই অনুষ্ঠান শুনবেন শিশুমেলা সকাল 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধনা অনুষ্ঠানে। সরগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত শুনবেন 10:30। ইতিহাস শুনবেন সানাই শিল্পী ওস্তাদ বিসমিল্লা খা রাগ ললিত। 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 11:05 FM উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:30 শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 আবার শুনবেন FM উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ শুনবেন 2:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সেজিতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান শুনবেন 2:15 আমি নারী অনুষ্ঠানটি শুনবেন 2:00।

30 মিনিটে, তিনটা দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 থেকে শুনতে পাবেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 জীবনের গল্প, এর অব্যতি পরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি শুনবেন 5:45। 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান সঞ্জাক আহম। 6:30 কৃষক ভাই বোনদের জন্য অনুষ্ঠান খেতে খামারে প্রচারিত হবে। 7টায় জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন কর্মোদ্যোগী, এ অনুষ্ঠানে শুনবেন ইন্দ্রজিৎ ভৌমিকের সাক্ষাৎকার। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। 8:30 বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। 9টায় শুনবেন বাংলা গানের অনুষ্ঠান পাঁচ মিশালি। রূপক অনুষ্ঠান সুরের জাদুকর শুনবেন 9:30। 10টায় বিবাহ অনুষ্ঠান শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের অনুষ্ঠান সূচি। সে সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

শ্রোতবন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু করছি অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার, সুস্বাগতম, সুপ্রভাত সকল শ্রোতাবন্ধুদের। আজ সকাল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভোর, নতুন সকাল, নতুন আশা প্রত্যাশা নিয়ে হাজির আমাদের দুয়ারে। আজ 31 আগস্ট সোমবার। তো আজ সকাল অনুষ্ঠানে আজ আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের ইতিহাস। ১০৫৬ সাল আকস্মিক পাকস্থলীর অসুস্থতার পর বাইজেন্টাইন সাম্রাজ্ঞী থিওডোরা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন, ফলে মেসেডোনীয় রাজবংশের অবসান ঘটে। আল কামিল আইবে রাজবংশের সুলতান হন 1218 সালের আজকের দিনে। 1302 সালের আজকের দিনে তৃতীয় ফেডেরিক ও চার্লস কাল্টাবেলোটার শান্তি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে সিসিলিও ভেসপার্সের যুদ্ধের অবসান ঘটে এবং সিসিলি রাজ্যদ্বীপ ও উপদ্বীপীয় অংশে বিভক্ত হয়। রাজা পঞ্চম হাকুন

রেল রাজধানী বার্গেন থেকে অসলোতে স্থানান্তর করেন 1314 সালের আজকের দিনে। 1420 সালে আজকের দিনে চিলির আতাকামা অঞ্চলে 8.8 থেকে 9.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে চিলি, হাওয়াই ও জাপানে সুনামি সৃষ্টি হয়। ফ্রান্সে অবস্থানকালে আমাশয়ে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি মৃত্যুবরণ করেন এবং তার 9 মাস বয়সী পুত্র ষষ্ঠ হেনরি রাজা হন 1422 সালে আজকের দিনে। 1483 সালে আজকের দিনে উসমানীয় সরকারের প্রভাবে প্যাট্রিয়ার্ক প্রথম সাইমিয়ন কনস্টান্টিনোপলে পূর্ব অর্থোডক্স চার্চের ধর্মসভা আহ্বান করেন, যা ক্যাথলিকদের অর্থোডক্স চার্চে গ্রহণের আচার নির্ধারণ করে এবং ফেরারা ফ্লোরেন্সের গির্জা ঐক্য নিন্দা করে। উইলিয়ামস লিভিংস্টোন নিউ জার্সির প্রথম গভর্নর হিসেবে তার প্রথম মেয়াদে দায়িত্ব পালন শুরু করেন 1776 সালে আজকের দিনে। 1795 সালে আজকের দিনে প্রথম চোটেল যুদ্ধ ব্রিটিশরা ত্রিনকোমালি দখল করে, যাতে এতে ফরাসিদের হাতে না পড়ে, যা তৎকালীন ওলন্দাজদের অধীনে ছিল। আইরিশ বিদ্রোহ ফরাসি সহায়তায় আইরিশ বিদ্রোহীরা স্বল্পস্থায়ী কনন্ট প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন 1798 সালের আজকের দিনে। 1813 সালের আজকের দিনে উপদ্বীপীয় যুদ্ধ, স্পেনীয় সৈন্যরা সান মার্সিয়ালের যুদ্ধে ফরাসি আক্রমণ প্রতিহত করে। 1848 সালের সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা ছাপা শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে 1858 সালের আজকের দিনে। 1864 সালে আজকের দিনে মার্কিন গৃহযুদ্ধ আটলান্টা অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে জোনসবোরোর যুদ্ধ শুরু হয়, যেখানে উইলিয়াম টেকামসে শার্মানের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী আটলান্টার দক্ষিণে উইলিয়াম জে হার্ডির নেতৃত্বে কনফেডারেট বাহিনীর মুখোমুখি হয়। 1864 সালে আজকের দিনে। 1876 সালে আজকের দিনে উসমানীয় সুলতান পঞ্চম মুরাদ ক্ষমতাচ্যুত হন এবং তার দ্বিতীয় ভাই আব্দুল হামিদ সিংহাসনে বসেন। দক্ষিণ পূর্ব দক্ষিণ ক্যারোলাইনায় 7.0 মাত্রার চার্লসটন ভূমিকম্প আঘাত হানে, এতে 60 জন নিহত হয় এবং $5-6 মিলিয়ন ক্ষতি হয়। 1886 সালের আজকের দিনে। 1886 সালে আজকের দিনেই সোভিয়েত যাত্রীবাহী জাহাজ অ্যাডমিরাল নাকিমভ কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজ পিওত্র ভার্সেভের সাথে সংঘর্ষে ডুবে যায়, এতে 430 জন যাত্রী নিহত হয়। জ্যাক দ্য রিপারের প্রথম নিশ্চিত শিকার মেরিয়ান নিকোলাস খুন হন 1888 সালের আজকের দিনে। 1895 সালে আজকের দিনে জার্মান কাউন্ট ফার্দিনান্ড ফান জেপেলিন তার চালনাযোগ্য বেলুনের প্যাটেন্ট লাভ করেন। বঙ্গভঙ্গ বিল পাস হয় 1905 সালের আজকের দিনে। 1907 সালে আজকের দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গো রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ হান্ড্রেড ডেজ আক্রমণের অংশ হিসেবে অস্ট্রেলীয় কোর কর্তৃক মন্ট স্যান্ট কোয়েন্টিনের যুদ্ধ শুরু হয় 1918 সালের আজকের দিনে। 1920 সালে আজকের দিনে পোলিশ সোভিয়েত যুদ্ধ কুমারোর যুদ্ধে পোল্যান্ডের নির্ণায়ক বিজয় হয় 1920 সালের আজকের দিনে।

1933 সালে আজকের দিনে ইন্টিগ্রাল ন্যাশনালিস্ট গ্রুপ 1933 সালের আন্দোরার সংসদীয় নির্বাচনে জয়লাভ করে, যা আন্দোরায় সর্বজনীন পুরুষ ভোটাধিকারে অনুষ্ঠিত প্রথম নির্বাচন ছিল। জার্মানি ও জাপানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে দূরে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম নিরাপত্তা আইন পাশ করে 1935 সালের আজকের দিনে। 1936 সালে আজকের দিনে চেক প্রজাতন্ত্রের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রেডিও প্রাগ সম্প্রচার শুরু করে। নাৎসি জার্মানি গ্লাইভিটজ রেডিও স্টেশনে মিথ্যা পতাকাযুক্ত হামলা চালায়, যা পরদিন পোল্যান্ড আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহৃত হয়, এবং এর মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের আজকের দিনে। 1940 সালে আজকের দিনে পেনসিলভানিয়া সেন্ট্রাল এয়ারলাইন্সের ফ্লাইট 19 ভার্জিনিয়ার লাভেটসভিলের কাছে বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সার্বিয়ান আধাসামরিক বাহিনী লোজনিকার যুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করে 1941 সালের আজকের দিনে। 1943 সালে আজকের দিনে মার্কিন নৌবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তির নামে নামাঙ্করণকৃত জাহাজ USS হারমন কমিশন লাভ করে। গ্রামোস পর্বতে পরাজয়ের পর গ্রিসের গণতান্ত্রিক সেনাবাহিনীর আলবেনিয়ায় পশ্চাদ প্রসারণের মাধ্যমে গ্রিক গৃহযুদ্ধের অবসান ঘটে 1949 সালের আজকের দিনে। 1950 সালে আজকের দিনে TWA ফ্লাইট 903 মিশরের ইতাই আল বারুদের কাছে বিধ্বস্ত হয়, এতে 55 জন নিহত হয়। 1950 সালে আজকের দিনে। 1957 সালে আজকের দিনে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। 1959 সালে আজকের দিনে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় 80 জন নিহত হয়। দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি এনগো দিনহ ডিএমের ভাই ও প্রধান উপদেষ্টা এনগো দিনহ নু কর্তৃক প্রেরিত একটি পার্সেল বোমা কম্বোডিয়ার রাজা নরুদ্দম সিনহানুকে হত্যা করতে ব্যর্থ হয় 1959 সালের আজকের দিনে। 1962 সালের আজকের দিনে ল্যাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1963 সালে আজকের দিনে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হটলাইন প্রতিষ্ঠা করা হয়। একই সালে উত্তর বর্নিও উপনিবেশ স্বায়ত্তশাসন লাভ করে। মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্য সর্বপ্রথম উত্তোলন করা হয় 1965 সালে। 1988 সালে কারারা কংগ্রেস শুরু হয়, যা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান নৈরাজ্যবাদী কংগ্রেস। সাল 1968। ভারতে তৈরি উপগ্রহ রোহিণী আকাশপথে যাত্রা করে 1968 সালের আজকের দিনে। একই সালে অর্থাৎ 1968 সালের আজকের দিনে ইরানের খোরাসনে মারাত্মক ভূমিকম্পে 18,000 নিহত হয়। সঙ্গীত শিল্পী আলফাত মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন 1971 সালের আজকের দিনে। 1972 সালের আজকের দিনে অ্যারোফ্লট ফ্লাইট 558 রাশিয়ার বাসকর্তস্থানের আবজেলিলোভস্কি জেলায় বিধ্বস্ত হয়, এতে 102 জন নিহত হয়। 1975 সালে আজকের দিনে গণপ্রাচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 1986 সালের আজকের দিনে অ্যারো মেক্সিকো ফ্লাইট 498 ক্যালিফোর্নিয়ার সেলি টাউসের আকাশে একটি পাইপার PA-28 চালকের সাথে যুগ সংঘর্ষে

সময় বিধ্বস্ত হয়, এতে 14 জন নিহত হয়। 1908 সালে আজকের দিনে সিএসি ফ্লাইট 301 কাইতাক বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে কাওলুন উপসাগরে বিধ্বস্ত হয়, এতে 7 জন নিহত হয়। 1908 সালে আজকের দিনে, 1991 সালে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে। 1993 সালে আজকের দিনে রাশিয়া লিথুনিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে। 1994 সালে আজকের দিনে রাশিয়া এস্তোনিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে। কুর্দি নেতা মাসুদ বারজিনির সাহায্যের আবেদনের পর সাদ্দাম হোসেনের বাহিনী তার কুর্দি প্রতিদ্বন্দ্বী পিওইয়ের বিরুদ্ধে ইরাবিল দখল করে। 1996 সালে আজকের দিনে, 1997 সালে আজকের দিনে ডায়না ওয়েলস রাজকুমারী তার সঙ্গী দোদি ফায়েদ এবং চালক হেনরি পল প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়। মস্কোতে ধারাবাহিক 1997 সালে আজকের দিনে, 1999 সালে আজকের দিনে মস্কোতে ধারাবাহিক অ্যাপার্টমেন্টে বোমা হামলার প্রথমটিতে 1 জন নিহত, 40 জন আহত হয়। একই সালে অর্থাৎ 1999 সালে আজকের দিনে এল এপিএ ফ্লাইট 3142 বুয়েনাস আইরোসের হোর্হে নিউবেরি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে মাটিতে থাকা 2 জন সহ 65 জন নিহত হয়। 1999 সালে আজকের দিনে ও 2002 সালে আজকের দিনে 43 বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া আঘাত হানে সবচেয়ে শক্তিশালী টাইফুন রুসা স্থলভাগে আঘাত হানে, এতে অন্তত 236 জন নিহত হয়। ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় 1000 ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়। 2005 সালের আজকের দিনে, একই সালে অর্থাৎ 2005 সালে আজকের দিনে বাগদাদের আল আইহাম্মাদ সেতুতে পদদলনের 953 জন নিহত হয়। এডওয়ার্ড মুখের বিখ্যাত চিত্রকর্ম দা স্কিম, যা 2004 সালের আগস্টে চুরি হয়েছিল নরওয়েজি পুলিশের অভিযানে উদ্ধার, 2006 সালে আজকের দিনে। ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ অভিশংসিত হন এবং পদ থেকে অপসারিত হন 2016 সালে আজকের দিনে। 2024 সালে আজকের দিনে রাশিয়ার কামচাটকা ক্রাইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে 22 জন নিহত হয়। 2025 সালে আজকের দিনে সুদানের দারফুর অঞ্চলে ভূমিধসে 1000 জনের বেশি মানুষ নিহত হয়। 2025 সালের আজকের দিনে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে 1400 জনের বেশি মানুষ নিহত হয়। জানলেন আজকের দিনের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন একটি গান, শিল্পী শুভমিতা।

শুনলেন গান শিল্পী ছিলেন শুভমিতা। আর সকাল অনুষ্ঠানে এবার জানিয়ে দিচ্ছি আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে কিছু কথা। ভোজন হিতায় ভোজন সুখায় এই মন্ত্র নিয়ে 1936 সালের 8 জুন দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল অল ইন্ডিয়া রেডিও। আজ 2026 সালে 90 বছরে পা দিল আকাশবাণী। 90 বছরের গল্পটা ছিল এরকম, 1947-এর 15ই আগস্ট নেহরুর ভাষণ থেকে শুরু করে কৃষ্ণাঙ্গ যুদ্ধের খবর আকাশবাণী ছিল দেশের কণ্ঠস্বর। খবর পড়ছি কৃষি দর্শন যুববাণী বিবিধ ভারতী, রেডিও ছিল যখন টিভি মোবাইল ছিল না, আজও গ্রামে বেতারে ভরসা। লতা মঙ্গেশকর থেকে মান্না দে, পঙ্কজ মল্লিক থেকে হেমন্ত মুখোপাধ্যায়, কত শিল্পী আকাশবাণীর স্টুডিও থেকে জাতীয় খ্যাতি পেয়েছেন। বন্যা ঝড় কোভিড যখন নেটওয়ার্ক ডাউন, তখনও আকাশবাণী মানুষের কাছে খবর পৌঁছে দিয়েছে। 1963 সাল থেকে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে বাংলা ককবরক ইংরেজিতে অনুষ্ঠান শুরু করে আসছে খবর। ত্রিপুরা দর্শন লোক সংস্কৃতির আসর আজও মানুষের ঘরে ঘরে বাজে। 90 বছরে আকাশবাণী বুড়ো হয়নি, এখনও FM গোল্ড বিবিধ ভারতী নিউজ অন এআইআর অ্যাপে শোনা যায়। মাধ্যম বদলেছে কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য কণ্ঠ সেই আগের মতোই আছে। রেডিও বন্ধ হয়ে যায়নি, আমরা শুধু ইয়ারফোন লাগাতে ভুলে গেছি। জানলেন আকাশবাণীর 90 বছর এ নিয়ে কিছু কথা। শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এবার শুনুন মা ও শিশুর যত্ন ও পরিচর্যা এবং রোগ প্রতিরোধ এ নিয়ে কিছু কথা। মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে, এই চেনটাই আসল, তাই দুজনের যত্ন একসাথে দেখতে হবে। মায়ের যত্ন গর্ভাবস্থা থেকে প্রসবের পর, রোজ 5টা ফুড গ্রুপ, ভাত রুটি ডাল শাকসবজি ডিম মাছ দুধ ফল ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট ডাক্তারদের দেওয়া ডোজে খেতেই হবে। এগুলো বাচ্চার মস্তিষ্ক রক্ত বানায়। প্রতি মাসে একবার MC চেক আপ, প্রথম 3 মাস 6 থেকে 7 মাস 9 মাসে USG করাতেই হবে। প্রেশার ওজন পেটের বাচ্চার নড়াচড়া ডাক্তার দেখবে। হাত পা মুখ ফোলা প্রচণ্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা রক্তপাত জল ভাঙা এগুলি হলে 1 মিনিট দেরি না করে হাসপাতালে যোগাযোগ করতে হবে। একে চিল্লা বলে প্রসবের পর। ভারী কাজ নয়, পুষ্টিকর খাবার, ঘুম, বাচ্চা হওয়ার 1 ঘন্টার মধ্যে প্রথম হলুদ দুধ শাল দুধ খাওয়াও, এটা বাচ্চার প্রথম টিকা। নিজের যত পুষ্টিকর খাবার প্লাস প্রচুর জল, ডিপ্রেশন কান্না পেলে লজ্জা নয় ডাক্তার আশাকর্মীকে বলা। শিশুর পরিচর্যা, প্রথম 1000 দিন শোনার সময় গর্ভধারণ থেকে বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত, এই সময়ের পুষ্টি ঠিক না হলে বাচ্চার উচ্চতা বুদ্ধি সব কমে যায়। জন্মের পর 6 মাস শুধু মায়ের দুধ জলও নয়, চাহিদা মাত্র খাওয়া। 6 মাস পর থেকে ঘরের খাবার দুধ, রোজ কুসুম গরম জলে স্নান, নাভি শুকনো রাখা, সাবান লাগবে না, দিনে 14 থেকে 16 ঘন্টা ঘুম, সকালে 9টা রোদ, 10 মিনিট ভিটামিন ডি এর জন্য, কথা বলা বাচ্চাদের জন্য, বাচ্চার সাথে কথা বলো, গান শোনো, মস্তিষ্ক এইভাবেই বাড়ে। বাচ্চা দুধ খাচ্ছে না, বমি করছে, কিছু নিঃশ্বাস দ্রুত, খুব বুক দেবে যাচ্ছে, জ্বর 3 দিনের বেশি হলে ডাক্তার হাসপাতালে নিতেই হবে। টিকাই আসল অস্ত্র, টিটি গর্ভাবস্থায় 2 ডোজ বাচ্চা ধনুষ্টঙ্কার রোগ আটকায়। জানলেন আজকে আজ সকালে অনুষ্ঠানে মা ও শিশুর যত্ন ও পরিচর্যা এ নিয়ে কিছু কথা। তো শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠান আজই পর্যন্ত। এই অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত সংবাদে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনেও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে তিনি বলেন, নিরাপত্তা এবং আন্তঃসীমান্তে বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণাপত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। সফরকালে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের পাশাপাশি এসসিও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি মধ্য এশিয়া সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভাকাত মির্জিয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে 15 সাল হো রহে হ্যায়। ইস বিশেষ অবসর পর হমনে সম্বন্ধো কো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। हमारा द्विपक्षीय व्यापार $1 बिलियन पार कर चुका है। अब हमने 2030 तक $5 बिलियन व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे

0: जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
1: টানি সফরে দুদেশের মধ্যে ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য ও প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুই দেশ। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় পাঁচ গুণ বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়াদার জালি দোস্তালিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।
2: Your Excellency, Mr. Modi, I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
1: প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের ১৩৭তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের উপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটার সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
3: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं कि हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो, क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो। हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
1: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে ১০৮টি দেশের ১২,০০০ ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনা পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে গতকাল শ্রীমতী সীতারমন শিকাগোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। অর্থমন্ত্রী সেখানে ভারতের অর্থনৈতিক লক্ষ্য ও ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী সম্মেলনে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সারা দেশের ১৮টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের এই অনুষ্ঠানে একত্রিত হবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত থাকবেন। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বেলপোচা গোম্বাড অরণ্য অঞ্চলে মাওবাদীদের কৌশলগত গোলাবারুদের ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অতি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদীর কাছ থেকে খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স যৌথ অভিযান চালায়। তল্লাশি অভিযানে ৮ কেজি IED, ২টি টিফিন কৌটো বোমা, ১০টি ডিটোনেটর, ১৭টি জিলোটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্টেল AIN নিউজ কলকাতাতে। ভোটকুশি নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪। NDRRM জানিয়েছে ৮১৮৬ জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২২৭ জন বিদেশি নাগরিক। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে ২৫০০ মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলা এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সুড়ঙ্গ সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে ১৫০,০০০ মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। যাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসের ৬ তারিখ থেকেই দশরথপুর বন্যা কবলিত হয়ে আছে এবং নদীর বাঁধের বেশ কয়েকটি ভাঙা অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে তাদের ২০২৬ টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারে ১৫৯ রান তোলে। জবাবে ১৫ ওভার ৩ বলে মাত্র ৬৫ রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি ৬৪ রান করেন। এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওয়াভেরাতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্টুটহফ। এটি সেদেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের ২৬তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ১১টি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত। ১৩৭তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 137তম পর্বে বলেছেন, দেশজুড়ে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও মাদকমুক্ত ভারতের লক্ষ্যে পরিচালিত এই অভিযানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, কারণ বহু মানুষ, বিশেষ করে যুব সমাজ, বিপুল সংখ্যায় এতে যোগ দিচ্ছেন। শ্রী মোদী জনগণকে মাদকমুক্ত ভারতের জন্য একটি শক্তিশালী স্লোগান তৈরি করতে এবং তরুণ সঙ্গীত শিল্পীদের মাদকমুক্ত জীবনের বার্তা নিয়ে গান রচনা করার আহ্বান জানান।
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নেই হ্যায়, মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে। আপ আপনে প্রয়াসো কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করেন। কই বার ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন সে জাদা আসরদার হোতে হ্যায়। আইয়ে ভারত কে যুবা কো নশে সে দূর রাখনে, নশে সে মুক্ত রাখনে ইস পবিত্র কার্য মে হাম সব আপনি ভূমিকা নিভায়ে।
0: প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেছেন, পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ নারী নতুন শক্তি ফিরে পেয়েছেন এবং নারী ক্ষমতায়নের এই দিকটি বেশি আলোচিত হওয়ার উপর জোর দেন তিনি। তিনি আসন্ন উৎসব মরশুমে জনগণকে ভোকাল ফর লোকালের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া মন কি বাতে মিশন শক্তি সেট এবং অ্যাভোকাডো চাষে স্বনির্ভরতার বার্তাও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। বিশকেকে তাঁর দুদিনের সফরে প্রধানমন্ত্রী এসসিও সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি আগামীকাল সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার 26তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই শীর্ষ সম্মেলনটি সাংহাই সহযোগিতা সংস্থার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। ভারত 2017 থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন, যেখানে তিনি ফোরামে ভারতের নিরাপত্তা, সংযোগ এবং সুযোগের মতো অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। এই সফরে প্রধানমন্ত্রী মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন, ষষ্ঠ ওয়ার্ল্ড নোমাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাস্কন্দের রাষ্ট্রপতি শাভকাত মির্জিওয়েব গতকাল উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ অলি দ্বারা জালি দুস্তলেক দিয়ে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কারটি ভারত ও উজবেকিস্তানের মধ্যেকার অটুট সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। এদিকে ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক ও আর্থিক সংলাপ, ব্যাপক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে মৌস্বাক্ষর করেছে। উভয় দেশ 2030 সালের মধ্যে $5 মিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছে, যা বর্তমান বাণিজ্যের 5 গুণ। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া দিল্লিতে গতকাল ফিট ইন্ডিয়া স্যান্ডিজন সাইকেলের

88তম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরেন ডক্টর মান্ডাভিয়া। এদিকে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণ থেকে এদিন ফিট ইন্ডিয়া স্যান্ডিজ অন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার রবীন্দ্রসদ বার্ষিকী ভবনে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে গতকাল সম্বর্ধনা জানিয়েছে প্রদেশ বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ মন্ত্রিসভার সদস্যরা। এর আগে আগরতলা এমবিবি বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান দলীয় কর্মকর্তারা। এদিকে বিজেপি দলের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল সন্ধ্যায় উদয়পুরের ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। দুর্গোৎসব উপলক্ষে গতকাল বিলোনিয়ায় যোগমায়া কালীবাড়িতে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে 497 জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সঙ্গে হেপাটাইটিস সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় 15 জনকে পুরস্কৃত করা হয়। বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে জম্পু জেলা প্লে সেন্টার। গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার লীগের শেষ ম্যাচে জম্পু জেলা প্লে সেন্টার 2-1 গোলে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। এছাড়া উত্তর ধলাই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগরতলা আজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হর কিরগিস্তানি রাজাখর বিশকেকত হাংসগৈকা আর সালনৈনি বেড়াইমাব মন্ত্রীবক্রক এসিও গদালজাক হাকতর রকনি অজারক বাই বখাকনৈনি ককলাম সালাইমাব আজুগানো মন্ত্রীবক্রক খনা আর সাংহাই চুবাচুমথানি ফিল নৈচি দ কুচুক বেড়েমনি কুথুমলাইমাব মানজাগানো অ কুচুক বেড়েমনি কুথুমলাইমং সাংহাই চুবাচুমথানি ফিল নৈচিবা সংসামা সালনরগৈ যুগালে জাকা মন্ত্রীবক্রক আর নাকুকমা দেখিল নতুই কক নারগনানি ককব তঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নতাস খন্দব আরনি রাষ্ট্রবক্রক সাফকাত মির্জোয়েব উজবেকিস্তানি যতনী কুচুক বসং সকাত অর্ডার অব আলী দারাজালি দুষ্টলিক রুবুই বরমিয়া ফারকা মন্ত্রীবক্রক মোচাং মোদী অ সকাত ভারতে উজবেকিস্তানি বিশিং কাহাম হালকনি ফাইসিং ইয়াফারকা ইয়াং ভারতে উজবেকিস্তান খনি আয়ুর্বেদ বেড়াইখ্রি রাংথংতেই রাংথংনি ককলাম কবাংখে কথালাই সামুং তাংমুং কুচুক রংতাই হাবার নতুয়ী কক খালাইমাব মুংসয় লাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা হাকতর গনাঙ্গই নেশামুক্ত ইউফর বিকশিত ভারত সামুং বুতাং কাহামখেন বুসকাঙ্গই তঙ্গ মিয়া আকাশবাণী ও মন কি বাত মেলো বাই থাংনি ওয়ানসকমানি কক সানানি থাঙ্গই মোচাং মৌদি সাকা ফেকমুং ইয়াকাকজাক শিকলা হদা তে ফেকমুং ইয়াকাকজাক ভারতনি বাকৈ নাইকলজাক অ সামুং বুতাং যুগালিজাক মেইল সিমিয়া আলাইদাকে শিকলা দফা কবাংখে অ সামুং বুতাঙ্গ মানজাগৈ তঙ্গ মোচাং মৌদি লুকুরগ্ন ফেকমুং করে ভারতনি বাকৈ ফান গনাং স্লোগান কাইসা সামনানি তৈ শিকলা রসাবনাই রকন ফেকমুং ইয়াকাকজাক লাংমানি ককবতি রিবুই রসাবমুং সৈনানি কবখা
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাই হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাওঁ মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে আপ আপনে প্রয়াসোঁ কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে কই বার ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন সে জাদা আসরদার হোতে হ্যায় আইয়ে ভারত কে যুবা কো নশে সে দূর রখনে নশে সে মুক্ত রখনে ইস পবিত্র কার্য মে হাম সব আপনি ভূমিকা নিভায়ে
0: কেন্দ্রনি শিকলা বাবাইতাই থংমন্ত্রী ডক্টর মনসুখ মন্দাভিয়া দিল্লি ও মিয়া ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল নি ফিল চার চি চার পান্ডা ও মানজাখা বসং থং সালনরগৈ জওহরলাল নেহরু স্টেডিয়াম ও ব্রিক্স নি চুবা চুবাই সংসাজাক পান্ডা মানজাগৈ সাইকেল চালক নানি নাকুকমানি ককন খুরসাইতি সাকা ডক্টর মন্দাভিয়া ইয়াংগ শিকলাতাই থং নাইখুংনি সাকথারমা বাই মিয়া উজ্জয়ন্ত নুয়ুংমা বসকাংনি সিমিব ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল রেলি যুগালি জাখা আবনো চেঙ্গিরিখা থংমন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা সামুং মান থগ্রনানি ব্রীরকনি ফানবাং রথানি মকলকাই বাইথাং চুকজাকতাই কাহামকুক ত্রিপুরা স্নামনানি বাগৈ হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গু মিয়া আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম অফার লেটার বাকমুংতাই ব্রীরকন রি সুবজাকনাই মেশিন বাকমা মেলো ব অকক সাকা মেলো হরবুথানাই নাইখুংনি ড্রাইভারনি আচুকথায় খরক চিদকনি ইয়াগো অফার বলাইতাই খরক সারা চারচি ব্রীরকনি ইয়াগো রি সুবজাকনাই মেশিন ইয়াফারৈ রেখা আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মিয়া বিজেপি নি কতাল চংজাক বেবাক ভারত তাঙ্করা বিপ্লব কুমার দেবনো লামসোকা হাস্তে বিজেপি মেলো কুবনি বিশিঙ্গ মানজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য হাস্তে বিজেপি কাসকু অভিষেক দেব রায়ন খবৈ মন্ত্রীসভানী আদং রব মিজোরামনি ফুটবল থংকরং লালিয়ান জুয়ালা সানথেন নই সাই নই চিদক বিশিনি ভারতনি যতনি কাহামকুক ফুটবলার হনই চংজাখা ফুটবল থংকরং বাইচুং বুটিয়ানি ইয়াকতৈ সকাত ইয়াফারজাখা বন বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রীরকনি ফুটবল বাতাইলাইমাব চ্যাম্পিয়ন অংখা জম্পুইজলা প্লে সেন্টার মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম সুপার লীগনি পাইথাক মেচ জম্পুইজলা প্লে সেন্টার নৈসাগোলনি ফেরবাই ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশনস ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা তিনি নখাকিচা মনাকজাক নঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্করো বাতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্নি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও

এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। অনুষ্ঠানে আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। গীতালি অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: पत्रिका की खबर है। देहरादून की गुनगुन ने कैंसर को हराकर सौंदर्य का ताज जीता। अहमदाबाद में आयोजित राष्ट्रीय स्तर की सौंदर्य प्रतियोगिता P&I इंडिया 2026 का खिताब जीतकर प्रदेश का नाम रोशन किया। हिंदुस्तान की सुर्खी है, पत्र के अनुसार 2027 में अंतर्राष्ट्रीय स्तर पर करेंगी भारत का प्रतिनिधित्व।
1: धन्यवाद विशाल। और अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी शंघाई सहयोग संगठन शिखर सम्मेलन में शामिल होने के लिए किर्गिस्तान के बिश्केक पहुंचे। सम्मेलन से इतर संगठन के कई नेताओं से भी मुलाकात करेंगे। वित्त मंत्री निर्मला सीतारामन ने कहा, वित्त वर्ष 2026-27 में भारत की आर्थिक विकास दर 7% या उससे अधिक रहने की संभावना। नेपाल में बाढ़ के कारण मृतकों की संख्या बढ़कर 794 हुई, 2500 से अधिक लोग अब भी लापता। अमेरिकी सेना ने होर्मुज जलडमरू मध्य में लड़ाक द्वीप पर ईरान के रॉकेट लॉन्चरों पर हमले किए। जवाब में ईरान ने पश्चिम एशिया में अमरीकी ठिकानों को निशाना बनाया। और दुबई में महिला T20 एशिया कप क्रिकेट में भारत ने अपने आरंभिक मैच में थाईलैंड को 94 से हराया। इसके साथ ही समाचार प्रभात का ये अंक समाप्त हुआ। नमस्कार।
2: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। শ্রোত বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM চট্টরঙ্গ আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন প্রথমে আজকের কবিতা, বলবে আদ্রিতা দেবনাথ, নিউ এরা ইংলিশ মিডিয়াম স্কুল সাবরুমের KG-2 এর ছাত্রী।
3: নমস্কার, আমার নাম আদ্রিতা দেবনাথ, আমি মনুবাজার নিউ এরা ইংলিশ মিডিয়াম স্কুলের KG-2 এর ছাত্রী। আমি ঠিকানা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। লিখেছেন সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মিশু? আদ্যনাথের নাম শুনুনি, খগেনকে তো চিনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শুশু চিনো, শ্যামের জামায় কোষ্ঠমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসে খুঁড়তো তো ভাই আদ্যনাথের মেশো, লক্ষ্মী দাদা ঠিকানাটা একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শুনো, আমরাতলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাইনে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানে গোলক ধাঁধার মতন, তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইয়ের দিকে, তিনটে গুলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে, তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে। নমস্কার।
2: শুনলেন আজকের কবিতা, বলল আদ্রিতা দেবনাথ, নিউ এরা ইংলিশ মিডিয়াম স্কুল সাবরুম, মনুবাজারে KG-2 এর ছাত্রী। শ্রোত বন্ধুরা, এখন শুনুন নজরুলগীতি দোলন চাপা অনুষ্ঠানে। আজকের শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি দোলনচাপা অনুষ্ঠানে, শিল্পী ছিলেন অজয় চক্রবর্তী, আকাশবাণী মিলনিয়া। এখন শুনুন চিলড্রেন্স কর্নারে অনুষ্ঠানে শিশুমেলা। আজকের শিশুমেলা অনুষ্ঠানটির পরিবেশনায় রয়েছে সপ্তক সাংস্কৃতিক সংস্থা উদয়পুরের ছোট্ট শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ শুরু করতে যাচ্ছি ছোট্ট বন্ধুদের নিয়ে শিশু মেলা অনুষ্ঠান। আমরা সপ্তকে ছোট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি গান, গল্প, আবৃত্তি ছড়া। তোমরা ভালো আছো তো? তাহলে আর সময় নষ্ট না করে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান শিশু মেলা। লেখাপড়া মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত হয়। জাতির কোনো শিক্ষা নেই, জাতির কতটা অন্ধ একমাত্র সে জানে। তাই তো বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড।

ধন্যবাদ স্নিগ্ধাকে আমাদের একটি খুব সুন্দর ছড়ার গান শোনানোর জন্য। এখন রবীন্দ্রসঙ্গীত শোনাবে স্নেহা দে।

0: ধন্যবাদ স্নেহাকে। এখন একটি ছড়া শোনাবে অনির্বাণ।
1: নমস্কার, আমার আজকের নিবেদন সমবেতী কবিতা। যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাতে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছ, বলতে আমার দূর দূর দূর কোথা থেকে এলো এ কুকুর, যা মা তবে যা মা, আমার আমায় কুলে থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পা। যদি খোকা না হয়ে আমি হতেন তোমার টিয়ে, তবে পাশে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নে মাছ, বলতে আমায় হতবাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমি আমি আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে।
0: ধন্যবাদ অনির্বাণকে। এখন একটি গান শোনাবে সুমিয়ুক্তা।

ধন্যবাদ সুমিউক্তাকে আমাদের একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। এখন আমাদেরকে আধুনিক গান শোনাবে স্নেহা।

0: সময় একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে
1: সবাই
0: সবাই মিলে।

এতক্ষণ শুনলেন চিলড্রেন্স কর্নারের অনুষ্ঠানে, শিশুমেলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিবেশন হয়েছিল সপ্তক সাংস্কৃতিক সংস্থার উদয়পুরের ছোট্ট শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠানে এই বেলগানটি শোনাচ্ছি। বর্ডার ছবি থেকে শিল্পীরা হলেন রূপকুমার রাঠোর এবং সোনু নিগম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে বেলা গানটি শোনাচ্ছি সালাক ছবি থেকে, শিল্পী হলেন কুমার শানু এবং অনুরাধা পরওয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছে কয়ামত সে কয়ামত তক ছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, দেবদাস ছবি থেকে। শিল্পীরা হলেন কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল এবং কে কে।

গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছে হম দিল দে চুকে সনম ছবি থেকে। শিল্পী হলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং কারসন সরগাঠিয়া।

তবে বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করছি আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

সর্বজাতি শঙ্করাবি করিবে আহ্বান, নীরব হই নম্র হই পদ করিও প্রাণ, সর্বজাতি

শ্রোতাবন্ধু এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সারগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনবেন সানাই বাদন, রাগ ললিত, শিল্পী উস্তাদ বিসমিল্লাহ খাঁ।

এতক্ষণ শুনলেন সালগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ শুনলেন সানাই বাদন, রাগ ললিত, শিল্পী ছিলেন কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যাহতি পরেই শুনবেন এফএম উজ্জয়ন্তের ককবেল অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Commonwealth Game lai thangka sini tibra haseni puila rangsak ni sokat manai sabo taklani bisio taklani bisi sibi ya omono puila
1: osimita de
0: au belaina hambai boago ptam thung sagardi
1: bo tam thumani kisa mo boko hatam kai
0: au da kon ta kon hambai
1: hambai bai
0: আও অস্মিতা দে বংখা চিন্তির বড় হাসছে নি অভন পুইলা কে বুফানো রাংসাক নি সকাত মারিয়াকো কমনওয়েলথ গেম ফাইনি কে হাইনো হাই কক দুঃখ ফাসিং ও থাংলাই নেই থাসিং নি সুমুং তে কিসা কসা দংখো আপনি কসানো সিংলাই নানি থাংলাই না হ্যালো হ্যালো আও খরং খনাইয়া তামজানিং খাবন বাগে আং ককটুকনি লাইনো সাসুই মারখা তাবুংনি সুমুং থাসিংনি কসাবনো সাইমান লাইনানি সং থাঙাইনাই হাইনো হাই ককদুগো হ্যালো
2: হ্যালো কনি গসাই দং
0: আ উলাম সগতি ফর গামিয়া ফর
2: উলান তিম তরং মালিয়া সাম বাঙাই রং হাই বং নাই মা তং ইউ পাগর
0: আও
2: আ বং তে কতা
0: রাংসাং সকাত মামানি কমনওয়েলথ গেম ফাইকে অসংমুনি বেপাকনো সংমুনি কাইসে সংমুনো জন বেপাকনো ফিরকমুং মানখা অস্মিতা দে তাই ব জুদু থংগো বনো পুইলা চিনি ত্রিপুরা হাসেনি রাংসাকনি সকাত মানে ফাইডিংকে তাকে সঙ্গ লাই থাই তাবুং সঙ্গ হাই কক দুক বাই দাদাক সিদাকে সঙ্গলাই থাকেন হ্যালো হ্যালো আও হাইন হাই খরং খাই থাকি বাকি কক্টুকি লাইন আং সাসুই মারো ফিউকা ফাই তাবো কক্টুক ইয়াসাগাই নাইলাই ফিউ নাই সাবো বাতো হ্যালো আদিগে ককটুকিয়া চাইয়াছিনি সুখাং নাং সঙ্গে রেছিনে তাবুনি সুমুং দামো দংাই সং সিনি ও তাকলাইনি লাই থাংলাই সালে সাল দামিয়া ওং তালো ন সং সিনি বারো থাকতর ইয়ক মানি সাল হানি সং পালাই পাইও তাকলাই বাইখে ওয়াই বসুক বারো থাকতর ইয়ক মানি সাল হানি পালাই যাখা ওয়াই বসুক ওংখা ফাইডি তাবুং সঙ্গমুং অবন জংনাই সিনি বারো থাকতর রক মানি ওয়াই বসুক হেগে বসুক ওংখা ফাইডি কক তো ফাসিং গো ইয়াসা গাইনাইলে নেন সাবো বাতো হ্যালো হ্যালো আও হাইনো হাই আনি খরাং নরমনি খরাং খানাইয়া আং মানি বাকি আং কক দুকি লাইনো সাসুই মারু ফিউকা ফাইদে তাকে সে ফাইজাক তো উখাইয়া সাকি নালিনে হ্যালো
3: হ্যালো
0: লাম সগ দীপর কাহামিয়া ফর
3: দীপর কাহামেদান
0: আও সাবং কা সাগরে দি
3: অম্পি ফাইসিনি অমরজিৎ রিয়াং
0: অমরজিৎ রিয়াং
3: কমল সিং
0: কমল সিং রিয়াং আও দা কো হঙ্গা তাবং সঙ্গুং নি তামো সাগরে দি
3: তাবং নি সঙ্গুং কে মানে 80 বছর কা কথা
0: আও আও
3: মানে
0: আও দব দব বেলাই না হামবাই
3: থ্যাংক ইউ
0: আও তাকলাই বেখে চারসি হাই পিসি পালাই মানে সিনেছি

কো বিশে একদম অংশুকা কমপ্লিট গে সার সি হেকবা আশি বছর পালাই মানে আশেক বার আশেক বার পালাই যাকা হাই গেজরাও হাই নাই যাই পেয়নাই যে বারোটা কতনি নিয়ন তাই সঙ্গ অব হাই নাই আদা সিদাক সঙ্গাই হ্যালো আপর হাম লং সফির হাই নাই সারিটা বুঝে সঙ্গ আং সঙ্গাই সে ভারত থাকতরি তাবুং ভাইস প্রেসিডেন্ট সাবো রাষ্ট্র বক্রক ইয়াকসু আও বেলাইন হামবাই হাই ফাইটি হাজারও হাজং গবং মা সঙ্গ সঙ্গলাইকিয়া তাই সাবো সালাইকিয়া তাবু খনাতো তো রসা মুংতাংসা জঙ্গ হাজারও খনালাইন হালাইয়ানো

사나 몸을 준거 사케바 너마보 헌노 능도 데이카 샤브로 요새 한자글도 아니 완축만은

0: আপনি এগুলো সেমন খুনালেন। হ্যালো লাম সগো দিপুর কাহামিয়া ফর আও সাবন কাছাগরে দি হ্যালো
1: হ্যালো ম্যাডাম দিপুর কাহাম
0: আও দিপুর কাহাম হলাম সগ পান্ডব হ্যালো আও কক দুঘ সিংজাল অংমানি বাকি খরাং খানায় আঙ্গি লাইন সৌই থাকা হাইন হাই নং তাই সাহ কক দুবাই গরং দি গরঙ্গি সাহর দি নি খারা তক সাক মানি সামু আজি অজরাব কক দু ফাসিং থাকলাইনাই সাবা দং হ্যালো হ্যালো লাম সক দিপর কামিয়া ফর
2: আও
0: আও মনু দেবী সামু আও দ দ কন
2: হ্যাঁ সম্বাদ

শুনলেন, আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর কব্বরুকে অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর অব্যবহিত পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর কব্বরুকে অনুষ্ঠান।

আকাশবাণী, খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে INS নিপুণকে নৌপহরে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারুক দ্বীপে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আক্রমণ ইরানের। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিরগিজস্তান সফরের প্রথম দিনে আজ বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অনুষ্ঠানে যোগ ব্যায়াম ও মানুষ একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্ত 4টি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এরপর প্রধানমন্ত্রী মোদী বিশকেকের মহাত্মা গান্ধী মেমোরিয়াল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী আজ সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য রাশিয়া, ইরান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

0: ভাগ করবেন। কিরগিজস্তান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রীর এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: इस वर्ष हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप के 15 साल हो रहे हैं। इस विशेष अवसर पर हमने संबंधों को कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। हमारा द्विपक्षीय व्यापार $1 बिलियन पार कर चुका है। अब हमने 2030 तक $5 बिलियन व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
0: তার এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলো ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুদেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুদেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়ে দারাজালি দোস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নেপালে গত সপ্তাহের বিধ্বংসী বন্যা এবং কাদা জলের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন মানুষ। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবারের থেকে নিখোঁজের সংখ্যা 2502 বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী এখনও আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। ঝিলিমি এবং লাংটংয়ে নেপালি সেনার সঙ্গে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সুড়ঙ্গ উদ্ধারকারী দল। তিব্বত থেকে পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত সেখানে 16 জনের মৃত্যু হয়েছে, 546 জন নিখোঁজ। নেপালে ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। মাটি খোঁড়ার যন্ত্র এবং সরঞ্জাম সহ সেনারা সারা রাত ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। নেপালি সেনার মুখপাত্র রাজারাম জানিয়েছেন, কাদা ধস জমে সুড়ঙ্গের ভেতরে ঢোকার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই বন্যাকে অভূতপূর্ব এবং অত্যন্ত ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। উদ্ধার কাজে প্রায় 21,000 নিরাপত্তা কর্মীকে কাজে লাগানো হয়েছে। রেডক্রসের হিসেব অনুযায়ী 90,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত। নেপাল কর্তৃপক্ষ নিরন্তর দেহ উদ্ধার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ত্রিশূলী নদীতে গতকাল নতুন করে হওয়া বন্যায় একটি ঝুলন্ত ব্রিজ ভেসে গেছে। এটি গণ্ডকি রুরাল মিউনিসিপ্যালিটি 8 এলাকার ঘায়েল চকের সঙ্গে চারাউদির যোগাযোগ রক্ষা করত। গতকাল বেলা 11:30 নাগাদ হঠাৎই ওই নদীতে 3 ঘন্টা ব্যাপী চলা বন্যায় সেতুসহ আশপাশের এলাকা ভেসে যায়। অন্যদিকে ভূতেকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। রসুয়া, নুয়াকোট এবং ধাতিং জেলাতে নদী তীরবর্তী মানুষজনকে জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যা এবং নদী অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের জেরে বিহারে গণ্ডক ও কোশী নদীর জলস্তর বাড়ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নদীগুলিতে বন্যার সম্ভাবনা রুখতে বাল্মীকিনগর ব্যারেজের 36টি এবং কোশী ব্যারেজের 20টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত 24 ঘন্টায় জলস্তর কিছুটা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর সৌফল জেলার প্রশাসন জানিয়েছে, কোশী নদীর জলস্তর স্বাভাবিক সীমা পর্যন্ত বেড়েছে এবং কোশী ব্যারেজেও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারণ এবং গোপালগঞ্জ জেলাকে সতর্ক করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশার বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুরের কিছু এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস সেই জায়গাগুলিতে আবার বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক।

0: ফুকো ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি এনআইএফটির যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে এবং বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন।
1: শ্রেষ্ঠ একাডেমিক প্রদর্শন কে লিয়ে পুরস্কৃত হোনে ওয়ালে বিদ্যার্থী কো মে বিশেষ বধাই দেতি হুঁ। নিফট কে সভি সংকায় সদস্য কো ভি মে হার্দিক বধাই দেতি হুঁ, জিনকে মার্গদর্শন মে বিদ্যার্থী নে ইয়ে উপলব্ধিয়া প্রাপ্ত কি হে। মুঝে বতায়া গিয়া হে কি পিছলে চার দশকো মে নিফট নে রাষ্ট্রীয় ওর অন্তরাষ্ট্রীয় স্তর পর অনেক উপলব্ধিয়া উল্লেখনীয় কার্য কিয়ে হে। সংস্থা কে পূর্ব বিদ্যার্থী নে ফ্যাশন কে বৈশ্বিক মঞ্চ পর তথা অন্তরাষ্ট্রীয় ফ্যাশন সংস্থানো মে আপনি পেহচান বানায়ে হে ওর দেশ কা সম্মান বড়ায়ে।
0: সারা দেশের 18টি এনআইএফটি ক্যাম্পাসে স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ প্রশাসক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি সুদৃঢ় অঙ্গীকার বজায় রেখেছিলেন তিনি। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তা শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। কমিশনিং অনুষ্ঠানে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেন, কৌশলগত পরিবর্তনের সময় সমুদ্রের গভীরে অভিযানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে নিপুণ নৌবাহিনীর একটি শক্তিশালী সংযোজন হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলির মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধি গতি বজায় রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারক দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সেনারা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তারা লারক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এদিকে ইরান এই মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। 25তম খেতাব জয়ের লক্ষ্যে নেমে নোভাক নিউ ইয়র্কের আর্থার স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4,000-এরও বেশি। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ।

গানটি শুনলেন অদিতি মহসিনের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানের শিল্পী শিফায়েত উল্লাহ মুকুল।

সেজুতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান সুর মল্লিকা। অনুষ্ঠানে আজকে শিল্পী শুভমিতা।

সুরমালিকা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন শুভমিতা। আকাশবাণী বেলুনিয়া। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং এর অব্যবহিত পরেই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

আপনারা শুনছেন নাকি হিন্দি ছবিগান ছবি হাম আপকে হ্যায় কন, এই গানটি শুনলেন লতা মঙ্গেশকর, এসপি বালাসুব্রমণ্যম এবং সহশিল্পীদের কণ্ঠে। গীতে গাইছিলেন রবীন্দ্র রাওয়াল। এবারে গানটি শুনবেন এসপি বালাসুব্রমণ্যমের কণ্ঠে আর গীতিকার দেব কোহলি।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর, এসপি বালসুব্রহ্মণ্যম এবং সহশিল্পীদের কণ্ঠে। গীতিকার ছিলেন দেব কোহলি। এবারে গানটি শুনবেন

এবারে গানটি শুনবেন এসপি বালসুব্রমণ্যমের কণ্ঠে, গীতিকার রবীন্দ্র রাওয়াল।

এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল হাম আপকে হে কন। সুরকার ছিলেন রাম লক্ষণ এবং গীতিকার ছিলেন দেব কোহলি এবং রবীন্দ্র রাওয়াল। শেষ হল অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে শিল্পী অর্পিতা চক্রবর্তী।

এতক্ষণ পরিবেশিত হল লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী ছিলেন অর্পিতা চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র নিয়ে ককবরক হতলবাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম পান্তা খানাই দোংনাই যত খাপাং শোন সঞ্জা ধরণী বেলায় বেলায় খা কুসুম খা হাম্বাই আপার হন আং খা খাই অনেক খাপাং সঙ্গ যত অজর কাহামনা দংপাই না হানে তাই কাহামনা দংপাই থন অবনাং খাইথান থানে সরি হন খাপাং সঙ্গ আংবে মঞ্জা হন্দি 8731875545 ও মঞ্জা মাম্বাই মঞ্জমালাকে শহর দি মুং তাই নিকুমা তাই শহর দি নুনে ওয়ানসুক যা কক ও সঞ্জা খাম পান্দব নুনে তাংমানি তিমানি লোকমানি খুলমানি ওয়ামানি চিরমানি নক নকুং খাতিমানি বসাবতী প্যাকাম খাইমানি রংমারি সুরংমানি বানিয়া খাইমানি সেবুক খাইমানি সামুং ককথাং ককলব তাই মনে কথা সারদি ও পাতাব খাপাং সঙ্গ আমি মঞ্জু হন্তি 8731875545 ও মঞ্জু মাবাই খাপাং সঙ্গ বুসকাং তো অসমতায় ফাইতে তঙ্গু তাব ওয়াতে নিবাগেই ইয়াং আয়াং লামা লাহার হারপ্যাক তিরপ্যাক অংজাক খ্যাত পন্থরগ তুই জাবরা বাবরা খরাং সাই ফেকা বলং হালং খরাঙ্গি দংখা বাক্স বাক্স সামদুক জাবরা বাবরা রগ্নে বুকরি বু অংখা বুফার বেড়ানি জরা কে খ্যাত তিয়ারি রগ যাদের পথ জাবরা বাবরা কুসুমজাক আতাই রক বু ফ্লিক ফেলা গংজাক নেগেনা সাবংখা কাইসা মঞ্জুমা সপক্ষা হ্যালো লমসগো বহাই যাম সাই খাবং বেলা হামকা তাবক তো সাদে হ্যাঁ তামা বাহির সাদে সবাই নাই
1: সরকার বসাবো বিভিন্ন সংস্কার বসাবো যে যুব সমাজ নেশার আসক্ত তার মধ্যে তিনি দোকানি মধ্যে খেলাতে হচ্ছে কি সব বাংলা ওই মুক্ত আপনি ওনা মানিটা কি আমি বুঝা তাহা যত খান
0: হামনাই আবন তো সৈ কক হ্যাঁ তো কক
1: আপনি আপনি যেটা বইনি আরো বাই সামিয়া তিনি বিচি নকনি কখাই থানো যাব কিরি কুমুই অদিন লাই মুরা তিনি খামাং নই তুম নস্তম থাকাম তুই সাবর বড় অব বিজাতাইয়া

0: O karanlık meryem kapan süren kahı.
1: বেলাই হাম্বাই বেলাই হাম্বাই খরং কত খেকার খানু খাপং সং হাম্বাই খাপং সং অব হাই কেন চুনি সানজা কাম পানো চামা কলক সৈতলাই খাকলায়ু নাইকা সাবং খাতে খরকসা হ্যালো লামসগো জিতেন্দ্র দেব বর্মা বাই তোমসা খাপং
0: চাবি সানি
2: আর বং নরগ্রামে
0: কুঞ্জ কাম যাবলে সাবি গো সানিয়া নরবত মমতায় রবত মনি সানাবো কাবু কুমি সিমি নুমনা বসে সালত্র সাহাবি তো গাবরা লগে সারি গঙ্গা গায় মিশে রুতুনা নে থাংবা
1: নাই খাপং কোগ্রামজমানি কলাইব সালে সাসইয়া চিনি হাসতে তো আতমসা ফিল জাগি থাকা হ্যাঁ দেবা ফাতানি বড় কম ফাই হাপাইকা চুচি টংবানী তিবানী কমা খাচি চুং হা কমা খা হাই যে ফাইনাইতো ব্রক চিন চিকিৎসা বখর গনাং কক রুং বখল গনাং চুং ব্রুং হামজা খা নি আবাইখংসা কচালংনি আবাইখংনি চুং ব্রু নি আবাইখংসা কচালংনি কক সালাইথ বলিউড মিক্স কমেডি বারের কলর দিদো বুরুক তো চিনিস বখল গান চিনি তো নাপাই চুং বুরু হামজা খা বড় কাহামবা বড় কাহামনে সাবল চুং বরম রে তোমা হ্যাঁ দেবা বড় কাহামনে বা ক কাহামনা চুং খাবো খাথগো অঙ্গো বা বনি লামনা চুং রমো অংখা
0: আর চিনি সদর নি পহর খেলা তোমলা

0: akala beserana man ma kana burna u akararna te dile bol chalaro haje mu thi ma tan bai cha
1: ke tawk nai tawk nai khaje ko chini borok shebo roga habka rung mari rok surung kha kahamong kha sisa kha inke tawk shinklogi riya hankanga to daramung nai borok nu khanka shika ka to মানে বড়ি মান থাইন সান্না বলে সিনক্লুগি তন খাঙ্কে তো বতে সানি মাংলাক আউন বাকি সিনক্লুগ বাকি নাই যাদের পদ লামা নাই তবু ইনকে নাই ও ও ও আবু কাইসা কেছি বরক তাব বসাপতি নুগ্ন বাকি নাই চং শহর বন্দর রহর ইনকা মা ফাঁকরি লাগে নাই নাই কী ব্রুগ্ন রমু ইনকা রম বাইক রমবা চিনি বরং রুইনি রম রু চিনি বরং পাই চিনি বরং রম রু হাই খাই রু হাই খাই নাই খাই সিনক্লুগি দো আপন শুধু নু আং সিমি চুং আওয়াই খো সাইবং যত নু পগি নাই রাজনীতি পার্টি হদা ব ব মানে ও ধর্ম খাই ব হিন্দু ব মুসলিম ব বৌদ্ধ ব খ্রিস্টান অবনং খিবি নাই হ্যাঁ ব জমাতিয়া ব দেববর্মা ব মুগলি ব মুরাসিং ব মলসম অবদির খিবি নাই বরক বরক অঙ্গিনে যদি চুং থানচাঙ্গিনে অবন চুং খাইলাই হিংকাঙ্কে বনিয়াগনি তাই অগ্নি ক্রী নাই দি ডালং রক চিনি হাস্তে বসং কিসে শিবলাই কিন্তু ব্রুংনি হদা কাহাম দমন বাকি নাই ব্রক অমতির ইয়াংনি ইয়গি দু তাই কিসা অংখ জমাতিয়া হদাব কিসা খারাক তুঙ্গু ব্রুগু নাইক্রুগি তুঙ্গু অমন ব্রুক ব্রুক সা কাগি তুঙ্গু মানু মানে
0: মানে
1: আবার বড় গিয়াব শিখলা বড়ি রক তোমাকে বসু ইয়োগি দাও মানে বসুকে ইয়োগি দাও আবার নাই যাবি মানে বিভিন্ন বোর্ড নি পরীক্ষা বা মানে কম্পিটিটিভ এক্সাম থাকা হাঁকলাই বুড়ি রং তাও কাহাম রং মারি বা মারি মারি দোকা সেবুক রোগ বুড়ি রং বাঙি দোকা সালা রোগ অবহাই কে সিকি থাকা তাও অঙ্কারি থাকা ইয়োগি থাকা বলে তাও খাইবা বাকসা কাজ মনি বনি বসা হাই খা বা নাই মনি এনকে দিন বসাতে সুরুংনি অং নাই আবার তো গ্যারান্টি গ্রেবলে না দিন বসাতে সুরুং বলে অবহাই বেলা হামাই বেলা হামাই তো জরাব করে খাবা আধার আবার খাপং সং চিনি পান্তা খাই দায় খাপং সং অন্য কিসাপন সিসা লাইদি সিসা লাইখান চুমন ইয়ারনি চুম কিসাপন ইয়োগি বন হুনে খা খাই ইনকে জরা তো পাইতে তেও খা ইনকে নাইগ না তাই কাসা সুখতে মঞ্জু মান্ন খাই একলা নিদি পুসকাঙ্গ আং চেকং সান থাইমনি অসামতায় তংসং বাকি রং পয়সা বড় মান্ন খাতি হাঙ্ক বড় মানেবা খাতি না দেখলাই বলে মুসুক তংন পুন ওয়াক টক তাক মুড়িনাই তাঙুইনাই তুইনাই বা এসে কিসা কিসা খাতি খাঙ্কলাইসি মেখুদুং থাইকুদুং থাই রুইনাই চাউই ফালি চুং আজ মাংখাইসি কিসা ফান্ত মান্নাই বলে না হাই একা বড় মান্নাইবা আবন বাকি অমতে হেঁকে সিচা পাইতন সিসাই তাংলাইতন অবনাং কাইথন থানের সুরি হনু খাপং সং দিনটাতে জরা করি খেবা বসকানি হাতি বারো মানে বসকান হাতি বাড়িয়া বসকান পান্ডব মালাই ফিয়ানো যত না খা খুসুং খা হামবাই আকাশবাণী বিলনিয়া এতক্ষণ শুনলেন ককব্রক অনুষ্ঠান লাইভ ফোন ইন টক শো সঞ্চা কাহাম অনুষ্ঠানে এবারে শুনবেন খেতে খামারে খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন ত্রিপুরায় ডাল জাতীয় শস্য চাষের হাল হকিকত এ নিয়ে বলবেন

0: কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট দীপক চন্দ্র দাস।
1: কৃষক ভাইরা, আজকের কিষাণ বাণীতে আমাদের আলোচনার বিষয় হলো ত্রিপুরাতে ডাল জাতীয় শস্যের হাল হকিকত। এ নিয়ে পরামর্শ দেওয়ার জন্য বা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি আধিকারিক দীপক চন্দ্র দাস। নমস্কার দীপকবাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, তো এই বিষয়ে আমাদের কৃষক ভাইদেরকে কী বলবেন?
2: দেখুন, যে ডাল জাতীয় শস্যের হাল হাকিকত, অর্থাৎ এটা বিশেষ করে বিশ্ব ডাল দিবস উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো বিশ্ব ডাল দিবস পালনের কিছু প্রেক্ষাপট রয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স অর্গানাইজেশন FAO, যেটা সেটা 2018 সালে সিদ্ধান্ত করেছেন যে ডাল জাতীয় খাদ্যশস্যের উপর গুরুত্ব দেওয়ার জন্য এবং ডাল জাতীয় খাদ্যশস্যকে নিয়ে সমগ্র বিশ্ববাসীকে অবহিত করার জন্য তার গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ সেন্সিটাইজ করার জন্য যে একটা দিন পালন করা হয় এবং দিন ধার্য করা হয়েছে 10ই ফেব্রুয়ারি। তো এই দিনটাকে বিশ্ব ডাল জাতীয় দিবস হিসেবে, অর্থাৎ ওয়ার্ল্ড ফালস ডে হিসেবে পালন করা হয়। এই ফালস ডে বিশ্বব্যাপী পালন হয়েছে 2019 সনে প্রথম। তার গুরুত্ব ছিল কি? তার গুরুত্ব ছিল যে ডাল জাতীয় খাদ্যশস্যের উপর গুরুত্ব দেওয়া। ডাল জাতীয় খাদ্যশস্য যেমন মানুষের পক্ষে, সমগ্র বিশ্ববাসীর পক্ষে যেরকম এটা গুরুত্ব আছে, অর্থাৎ কি তাদের স্বাস্থ্যগত দিক দিয়ে, আমরা ডাল জাতীয় খাদ্যশস্যতে আছে কি প্রচুর পরিমাণে প্রোটিন আছে, হাই প্রোটিন, হাই ফাইবার, লো, অর্থাৎ কি শর্করা জাতীয় খাদ্য উপাদানের পরিমাণ কম, এবং এতে কি রয়েছে কোলেস্টেরলের পরিমাণ কম রয়েছে, উচ্চ আঁশ জাতীয় খাদ্যের পরিমাণ বেশি রয়েছে। আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকার মধ্যে যে সকল খাদ্যশস্য, অর্থাৎ যে সকল উপাদান গ্রহণ করি, মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু আমাদের প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অত্যধিক হারে যদি আমরা প্রাণীজ প্রোটিন গ্রহণ করি তাহলে কি হবে, আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, কারণ কি তাদের রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। এই কোলেস্টেরল থাকার কারণে কি হচ্ছে, আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ কি অসংক্রামক যে রোগগুলো রয়েছে, যেমন হার্টের রোগ, অর্থাৎ কি হৃদরোগ, এবং সুগার বা ডায়াবেটিস যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলো কি করে আমাদের প্রতিনিয়তই স্বাস্থ্যটাকে ক্ষতি করে। এতে করে কি হয় যে একটা আরেকটার সঙ্গে, কোলেস্টেরলের সঙ্গে ব্লাড প্রেশার যুক্ত, যখনই আমরা কোলেস্টেরল বেড়ে যাবে তখনই ব্লাড প্রেশার বেড়ে যাবে, এবং তার তৎসঙ্গে যে কি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। এতে করে আমাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ হচ্ছে। তো সেই জায়গাতে আমরা যদি উদ্ভিজ প্রোটিন, যেমন ডাল জাতীয় শস্য গ্রহণ করি, তাহলে আমাদের সেই রোগ থেকে অব্যাহতি পাওয়া যাবে। এবং ডাল জাতীয় শস্য যত পরিমাণে গ্রহণ করা হবে তাতে করে কি স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এটা মূল কারণ।
1: ওটা বলছেন যে এটা ক্ষতি না হওয়ার কারণটা কি?
2: ক্ষতি না হওয়ার কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে কি রয়েছে, হাই প্রোটিন, উন্নত প্রোটিন রয়েছে, এবং তাতে শর্করার পরিমাণ কম এবং কোলেস্টেরলের পরিমাণ কম। কারণ কোলেস্টেরল যখনই আমাদের বেশি হবে তখনই কি হবে, আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে কি হবে, ব্লাড প্রেশার এবং সুগার, যেটা যে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যাবে। এতে শর্করার পরিমাণ কম থাকার ফলে ইজিলি আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয়। এটা হচ্ছে প্রথম যে কি কারণে আমরা

0: যে ওয়ার্ল্ড ফুড ডে পালন করব। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যে হারে আপনার রাসায়নিক ওষুধ কিংবা রাসায়নিক সার
1: ব্যবহার করছি
0: এতে করে কি হচ্ছে, যেমন আমরা ধান চাষ করছি, ধান চাষের পর আবার পরবর্তী সময় ধান চাষ করছি, এই ধান চাষ, আলু চাষ, বেগুন চাষ, এরকম যে চাষাবাদগুলো আছে এতে করে মাটি থেকে তারা কি করতেছে, নিউট্রিয়েন্ট শুধু আপটেক করতেছে, যার ফলশ্রুতি হিসেবে মাটিতে নিউট্রিয়েন্টের পরিমাণ কমে যাচ্ছে। আমরা যদি ডাল জাতীয় শস্য অর্থাৎ কি লেগুমিনাস যে ক্রপগুলো আছে সেই লেগুমিনাস ক্রপগুলো যদি আমরা চাষ করি, ডাল জাতীয় শস্য মানে লেগুমিনাস ক্রপ অর লেগুমস, এই লেগুমিনাস জাতীয় শস্য চাষ করলে কি হবে, লেগুমিনাস জাতীয় শস্যের মূলে যেটাকে আমরা অর্বুদ বলে থাকি সে মূলে এক ধরনের জীবাণু বাস করবে, যে জীবাণু এজোটোব্যাকটর রাইজোবিয়াম নামক জীবাণু, এরা স্বাধীনজীবী, এরা এদের মধ্যে সিম্বায়োসিস অর্থাৎ বন্ধুত্ব হয়। কীরকম বন্ধুত্ব, যে ওরা ডাল জাতীয় শস্যের মূলে গুটি তৈরি করবে, গুটি তৈরি করে ওইখানে বসবাস করবে এবং বসবাস করে তারা বায়ুতে যে নাইট্রোজেন পরিমাণ, আমরা যদি বায়ুমণ্ডলের আবহাওয়া মানে বায়ুতে কোন উপাদান কী পরিমাণে আছে, বায়ুতে নাইট্রোজেন আছে 78%, প্রচুর পরিমাণে নাইট্রোজেন, অক্সিজেন আছে 22-21%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%, এই বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেই বায়বীয় নাইট্রোজেনটাকে তারা গ্রহণ করবে, গ্রহণ করে মাটিতে মিশিয়ে দেবে, এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি
1: বেড়ে যাবে
0: এবং এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন লিচিং হয় না, এটা মাটির মধ্যে আবদ্ধ থাকে। তো আমরা তাছাড়া আমরা যদি ইউরিয়া সারের মাধ্যমে তারপরে ডিএপি সারের মাধ্যমে আমরা কি করে থাকি, যে অ্যাপ্লাই জমিতে প্রয়োগ করলে সেখান থেকে নাইট্রোজেন রিলিজ হয়, নাইট্রোজেন গঠিত সার, ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস দুইটি আছে। তো এই নাইট্রোজেনটা কি করে, এই নাইট্রোজেনটা লিচিং হয়ে যায় অর্থাৎ কি জলের সঙ্গে চলে যায়, কিন্তু বায়বীয় যে জৈবিক নাইট্রোজেন সেটা যায় না, সেটা মাটিতে থেকে যায়, এতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি, আমরা যদি লেগুমিনাস জাতীয় শস্যকে চাষ করি, চাষ করে সেটাকে যখন ফ্লাওয়ারিং আসে, ফ্লাওয়ারিং আসার আগ মুহূর্তে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই অর্থাৎ গ্রিন ম্যানিউরিং হিসাবে করে থাকি, তাহলে কি হবে যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন মাটিতে যোগ হবে, এটা হচ্ছে জৈবিক নাইট্রোজেন যা কি হবে মাটির কোনো ক্ষতি করবে না।
1: আচ্ছা,
0: দ্বিতীয় তারপর হচ্ছে গিয়ে এই যে ডাল জাতীয় শস্য কেন চাষ করব, ডাল জাতীয় শস্য আমাদের ত্রিপুরা রাজ্যে, যে যখন আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল তখন সেখানে ডাল জাতীয় শস্যের উৎপাদন ছিল প্রায় অনেক কম, বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে 5000 MT মতো ডাল জাতীয় শস্য উৎপাদিত হয়। তো ধীরে ধীরে ডাল জাতীয় শস্যের এলাকা,
1: এগুলোর মধ্যে তো মসুর, কলাই সবগুলো আছে,
0: হ্যাঁ হ্যাঁ, মসুর, কলাই, অরহর, বিন, বিভিন্ন ধরনের বিন, রাজমা, এই সবগুলি হচ্ছে গিয়ে ডাল জাতীয় শস্য। তো মটর আমাদের এখানে আজকে যে আলোচনা সেটা হচ্ছে গিয়ে সাধারণত মসুর ডাল, কলাইয়ের ডাল, বিন,
1: বিউলি যেটা বলে,
0: হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে পি, মটর, মটর, অরহর, এই সকল ডাল জাতীয় শস্য নিয়ে আলোচনা। তো এই যে ডাল জাতীয় শস্য যখন চাষ করবি তাতে করে মাটির উর্বরতা একদিকে বৃদ্ধি পেলো, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ক্রপ রোটেশনের যদি আমরা ডাল জাতীয় শস্যটাকে ঢুকিয়ে দিই, যে ডিপ রুটেড ক্রপ, কিছু ক্রপ আছে সেগুলো হচ্ছে ডিপ রুটেড ক্রপ অর্থাৎ কি সে যার শিকড় মাটির অনেক গভীরে যাবে এবং ডাল জাতীয় শস্যের শিকড় মাটির বেশি গভীরে যাবে না, এতে করে কি হয় যে মাটিতে যে খাদ্য উপাদান, মাটির যে উর্বরতা শক্তি এতে করে বৃদ্ধি পায় যদি আমরা ডাল জাতীয় শস্য। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ডাল জাতীয় শস্য যদি চাষ করে থাকি, যেমন কোনো জমিতে যদি আমরা ধান চাষ করি, এর পরবর্তী খন্ডে আবার ধান চাষ করি, এর দেখা গেলো যে ধানের যে রোগ পোকা, সেই রোগ পোকাগুলো কি হয় যে প্লান্ট, কিছু আছে সয়েল বন ডিজিজ আর কিছু আছে সিড বন ডিজিজ, কিছু আছে এয়ার বন ডিজিজ।

0: তো আমরা এখানে সাধারণত কি সয়েল বর্ন ডিজিজ যেটা সেটা নিয়ে আলোচনা করব। সয়েল বর্ন ডিজিজগুলা কি হবে, তারা যে তাদের যে হোস্ট অর্থাৎ কি তারা যখনই ধান থাকবে তারপর কি হবে ধানের মধ্যে তাদের বংশ বিস্তার করবে, ধানের ক্ষতি করবে। এর পরবর্তী সময় যদি ডাল আবার ধান চাষ করা হয় আবার সেগুলা কি হবে, আবার যে তারা আবার আবার কিছুদিন মাটির মধ্যে থেকে গেল বা গাছের যে অবশিষ্টাংশ যেটাকে আমরা নাড়া বলে থাকি তো এটার মধ্যে থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নাড়াতে থেকে যায়। এর পরবর্তী সময়ে কি হয় যখন আবার ধান চাষ করা হয় আবার তারা পুনরায় লাইফ সাইকেলটাকে শুরু করে দেয়। এইভাবে লাইফ সাইকেল শুরু করতে করতে করতে করতে কি যে পরবর্তী সময় যে আবার যে ফসল লাগালাম সেই ফসলে আবার ক্ষতি করে। তো তার মাঝে যদি আমরা ডাল জাতীয় শস্যকে একটা ক্রপ রোটেশনে ঢুকিয়ে দিই তাহলে কি হবে তাদের সেই হোস্ট পাবে না, তাদের এক এক যে জীবাণুর খাদ্য গ্রহণের নেচার এবং প্রকৃতি যেটা সেটা খুবই আলাদা। তাতে করে তারা কি করবে যে এখান থেকে লাইফ সাইকেলটাকে নষ্ট হয়ে যাবে এবং তারা জীবাণুর সংখ্যাটা কমে যাবে। তো এই জন্য ডাল জাতীয় শস্য গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি ডাল জাতীয় শস্যের যে অবশিষ্টাংশ সেটাকে কি পশু খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আমাদের যে ত্রিপুরা রাজ্যে ডাল জাতীয় শস্যের যে পজিশন ধীরে ধীরে কমে গেছে, ততপরই আমাদের চাষি বন্ধুদেরকে এই যে ডাল জাতীয় শস্যের প্রতি আকৃষ্ট হতে হবে। কারণ কি আমরা যে শুধুমাত্র যে আপনার কি ধান বা অন্যান্য যে ফসলগুলো আছে সেই ফসলগুলো চাষ করলে চলবে না, আমাদের খাদ্য শস্যের তালিকায় ধান গম ভুট্টা থেকে শুরু করে ডাল জাতীয় খাদ্য শস্যটাকেও ইনক্লুড করতে হবে। এতে করে একদিকে যেমন মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, দ্বিতীয়ত হচ্ছে কি প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাবে। যে আমাদের খাদ্য তালিকার মধ্যে আমরা প্রোটিনটাকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। তো এখানে আমরা যখন উদ্ভিজ প্রোটিন আমরা কি মানুষ সাধারণত কি যে উদ্ভিজ প্রোটিনের মধ্যে দিকে ধাবিত হতে হবে। এতে করে উদ্ভিজ প্রোটিন যখনই গ্রহণ করবে তখন কি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যে উদ্ভিজ প্রোটিনের মধ্যে কি থাকে যে খুব কম পরিমাণে উদ্ভিজ প্রোটিন সেটার মধ্যে খুব কম পরিমাণে যে টক্সিক উপাদান থাকে। আমরা একটা যদি এক্সাম্পল দিয়ে থাকি, আমরা যে ব্রয়লার মুরগির মাংস গ্রহণ করি কিংবা শুয়োরের মাংস গ্রহণ করি, এত প্রোটিন আছে ফ্যাট আছে। তো এই যে প্রোটিন এবং ফ্যাট সে প্রোটিন এবং ফ্যাট এখন আপনারা যদি ডাক্তারের কাছে গিয়ে থাকেন, ডাক্তার অনেক সময় আপনাদেরকে পরামর্শ আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে র্যাট মিট গ্রহণ না করার জন্য। র্যাট মিট মানে কি, র্যাট মিট হচ্ছে গিয়ে যা যে পশুর চারটি পা আছে তাকে সেখান থেকে যে মাংস হয় সেটাকে আমরা র্যাট মিট হিসেবে ট্রিট করে থাকি। তো র্যাট মিট গ্রহণ করলে কি হয় সেখানে যে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায় এবং ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, কিন্তু ডাল জাতীয় খাদ্য শস্যের মধ্যে ফ্যাটের পরিমাণ থাকে কম, থাকে কি বেশি পরিমাণে প্রোটিন এবং ফাইবার, যেটা কি আমাদের রোগ অর্থাৎ কি শরীরের জন্য উপকারী এবং সহজে গ্রহণ করা যায়। এতে করে কি হয় শরীরের উপকারে আসে, শরীরের ক্ষতি কম করে। এটা হচ্ছে গিয়ে ডাল জাতীয় খাদ্যশস্য। তো ডাল জাতীয় খাদ্যশস্য যদি আমাদের চাষ করতে হয়, এই ডাল জাতীয় খাদ্যশস্য চাষ করতে গেলে খুবই ইজি। তো আমাদের এখানে ডাল জাতীয় খাদ্যশস্য পরিমাণটা ধীরে ধীরে কেন কমে যাচ্ছে সেটা একটু বলা উচিত। কারণ কি আমাদের এখানে যে ক্রপিং প্যাটার্ন যে আছে, ক্রপিং সিস্টেম যে আছে, সে ক্রপিং সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা কি করে থাকি ধান কাটার পর জমিটাকে দীর্ঘদিন ফেলে রাখি, তা আমাদের আলু চাষ তারপরে পরবর্তী খন্ডের যে ধানের যে পরবর্তী খন্ডে যে ধানের যে প্রিপারেশন অর্থাৎ নার্সারি বেড তৈরি করা, তারপর গিয়ে আমরা ডাল জাতীয় শস্য যেমন মটর মসুর এই সকল ফসলগুলাকে চাষ করতে যাই। এতে করে কি হয়, আমাদের মাটিতে যে অর্থাৎ কি মাটির যে তস থাকে অর্থাৎ ময়শ্চার থাকে তার 90% ময়শ্চার
1: চলে যায়।
0: আচ্ছা, তো এখন কি করতে হবে আমাদের সেইটাকে ইয়ে করতে গেলে সেখান থেকে নিজে পুনরুদ্ধার করতে গেলে কি করতে হবে, ধান কাটার পর ধানটাকে শুকিয়ে বাড়িতে তোলার পর সঙ্গে সঙ্গে একটা চাষ দিয়ে যে অন্য ফসলের দিকে ডাল এবং তৈলবীজ যে ফসলগুলো আছে সেই ফসলগুলো লাগাতে হবে।
1: কৃষক করতে করে না, কিন্তু
0: করে না, ওনাদেরকে বলার পরও ওনারা নিজেদের মতো করেন। কিছু কিছু চাষি বন্ধু আছে তারা সেটাকে গ্রহণ করেন। তো যে সকল চাষি বন্ধু গ্রহণ করেন তার প্রোডাকশন ভালো হয়, এবং যারা গ্রহণ করেন না দেখা গেল যে গাছটা ক্রমক্রমে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হওয়ার পর সেখান থেকে গাছটা আর বৃদ্ধি পায় না, কারণ কি জমিতে বেশি পরিমাণে তস থাকে, যতটুকু তস দরকার সেই পরিমাণ তস থাকে না। আবার কি ডাল জাতীয় শস্য কিংবা তলবি জাতীয় শস্যের ক্ষেত্রে অতিরিক্ত তস দিলে গাছটা মরে যাবে, সেটাও প্রবলেম। তো আমাদেরকে কি করতে হবে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেখানে
1: অন্য ফসল
0: ডাল বা তলবীজ জাতীয় ফসল লাগাতে হবে। এতে করে কি হবে, সেই ফসলটা যখন তসটা 80% চলে যাবে তখন সে ফ্লাওয়ারিং স্টেজে চলে আসবে। তো মরবার কি যখন জমিটাকে চাষ দেবে তসটা ধরে রাখবে, সেখানে একটা সয়েল মালচ হিসাবে কাজ করবে, চাষ দেওয়ার পর উপরের তসটা যাবে কিন্তু নিচের তসটা থেকে যাবে।
1: জমিটা মানে ফসল তোলার পর কতদিনের মধ্যে কৃষকের এটা এই কাজটা করতে পারবেন,
0: ফসল তোলার এক সপ্তাহের মধ্যে সেই কাজটা করে নিতে
1: সেটা ভালো হবে,
0: ভালো হবে। কারণ কি 15-20 দিন যদি অপেক্ষা করা হয় তাহলে যে বৃষ্টির অভাবে সেখান থেকে তসটা চলে যাবে, এবং যখন যে ফুল আসার সময় তখন একটা ইউরিয়া স্প্রে কিংবা ডিএপি 2 গ্রাম পার লিটার ওয়াটার করে স্প্রে দিয়ে দিলে ফসলটা আপনাআপনি উঠে চলে আসবে।
1: প্রত্যেকটা অনুষ্ঠান থেকে কৃষক ভাইদের কিন্তু কিছু কিছু জিনিস শেখার থাকে। আজকে আমার মনে হয় আলোচনা থেকে কৃষক ভাইরা দুইটা জিনিস বুঝতে পারলেন, যেটা শস্য পর্যায়ে যেটা করলেন ওটা করলে ভালো হবে, আর গুরুত্বপূর্ণ যেটা বলেছেন কৃষক ভাইরা যে এই ধান বা ফসল সংগ্রহের পর সমনষ্ট না করে এক সপ্তাহের ভিতরে যদি এটা করতে পারেন তাহলে কৃষক ভাইরা লাভবান হবেন। কৃষক ভাইরা নিশ্চয়ই এই কথাটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। ধন্যবাদ দীপকবাবু আমাদের কৃষক ভাইদেরকে এই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য,
0: ধন্যবাদ।
2: শুনছেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামার অনুষ্ঠানে শুনলেন ত্রিপুরায় ডালজাতীয় শস্য চাষের হাল হকিকত, এই নিয়ে বললেন কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট দীপক চন্দ্র দাস। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

খ্যাত কামলের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনীয় এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন সাক্ষাতের ব্যক্তি অনুষ্ঠান কর্মোদ্যোগী। অনুষ্ঠানে সাক্ষাৎ দান করবেন নলুয়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ ভৌমিক, আর অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে অসীম পাল। সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বাজে পঞ্চান্ন মিনিটে। রাত আটটা বাজে পাঁচ মিনিটে শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবিটি গান। আজ শুনবেন কাইসে কাহানি ছবিটি গান। দুঃখিত, কাইসে কাহে ছবির গান। রাত আটটা বাজে তিরিশ মিনিট শুনবেন জানা অজানা। অনুষ্ঠানে আলোচনা বিষয় সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। এ নিয়ে বলবেন সৌম্যজিৎ চৌধুরী এবং অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সংযোজনায় নবনীতা মজুমদার। পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত নটায়। নটা বাজে তিরিশ মিনিট শুনবেন রূপকানুষ্ঠান সুরের জাদুকর শ্যামল মিত্র। দশটায় বিপবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় শ্রাবণী সেন। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন সাক্ষাতের ব্যক্তি অনুষ্ঠান কর্মোদ্যোগী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর প্রিয় অনুষ্ঠান কর্মোদ্যোগীতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। এই অনুষ্ঠানে আমরা পরিচয় করিয়ে দিই এমন সব কর্মঠ, উদ্যমী ও স্বপ্নবান যুবক যুবতীদের সঙ্গে যারা নিজেদের মেধা, পরিশ্রম ও নতুন ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথ তৈরি করেছেন। তাদের অভিজ্ঞতার কথা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমনই একজন যুবক উদ্যোক্তা, যিনি নিজের উদ্যোগে শুরু করেছেন মাশরুম চাষ। অল্প জায়গায় ও তুলনামূলক কম পুঁজিতে কিভাবে মাশরুম চাষকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করা যায়, সেই অভিজ্ঞতার কথাই আমরা ওনার কাছ থেকে আমরা জানব। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন ইন্দ্রজিৎ ভৌমিক। আপনাকে আমাদের এই কর্মোদ্যোগী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: প্রথমে সংক্ষেপে আপনার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু দিন।
2: আমার বাড়ি নলুয়া, জয়পুর।
1: নলুয়া, জয়পুর। তো আপনি মাশরুম চাষ করছেন, সেটা খুবই একটি ভালো দিক। তো আপনি কিভাবে প্রথম মাশরুম চাষের জন্য আপনি এই ধারণাটা কোথায় থেকে পেলেন?
2: আমি আগে বিদেশ ছিলাম, বিদেশ থেকে এসে এরপর মাশরুম কুয়েছিলাম। এরপরে বিদেশ থেকে আমার একজন আমার পার্শ্ববর্তী তিনি ডাক্তার, তারা বাড়ির থেকে আমি শিক্ষা নিজে অল্প অল্প করে স্টার্ট করলাম। এরপর করতে করতে এখন আরো বড়, আগে 200-300 করে লাগাইতে লাগাইতে এখন 5,000 ব্যাগের চাষ করি।
1: 5,000 ব্যাগের চাষ করছেন এখন। তো পরিবার এবং অন্যান্য যে আপনার বন্ধু বান্ধব, তাদের থেকে আপনি উৎসাহ পেয়েছেন? পরিবারের অন্য সদস্যরাও আপনাকে
2: সাহায্য করে দিয়ে?
1: তো একটা মাশরুম চাষ শুরু করতে গেলে প্রথমে কিভাবে শুরু করতে হয় সেটা যদি একটু বলেন।
2: আমাদের একটা যারা খড় কাটানোর মেশিন লাগবে, একটা কাছে দিয়ে কাটিং করতে পারবে, নইলে আস্তে আস্তে স্টার্ট করতে হবে, নইলে মেশিন কিনতে হবে। খড় কাটানোর মেশিন একটা আছে বড়, এটা দিয়ে স্টার্টিং করুন। তারপরে প্রথমে 100 করে লাগাইলে, এরপর আস্তে আস্তে ইনকাম দেখে 100 ব্যাট লাগাইলে আপনার 100 ব্যাটে 5,000 টাকা খরচ হইব, 15,000 টাকার মতো ইনকাম আসবে।
1: তো আপনি প্রথমে কত ব্যাগ দিয়ে শুরু করেছিলেন যেদিন প্রথম শুরু করেছিলেন?
2: 100 ব্যাগ
1: দিয়ে শুরু করেছেন, আর এখন আপনার 5,000 ব্যাগ রয়েছে। তো এখন অনেকটা বড় পরিসরে আপনি করছেন। তো আপনার এর জন্য আপনার যে শ্রমিক বা ম্যান পাওয়ার যেগুলি, সেগুলি আপনি কোথায় থেকে নিয়েছেন? আপনাকে সহযোগিতা করার জন্য অন্য যে শ্রমিকের দরকার হয়েছে?
2: শ্রমিক আমরা পার্শ্ববর্তী পাড়ার লোক আছে, তারার লোকে গরমের সিজনে হয় 6 মাস।
1: আচ্ছা, গরমের সিজনে কি মানে কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা?
2: নষ্ট হয়ে যাবে, ওইটা বিসির কারণে নষ্ট হতে পারে। যারা অখন্ত আমরা এত বছর অভিজ্ঞতা আছে, এটার থেকে আমরা বিসি দেখলে আমরা চিনতে পারি। আর নতুন নতুন যারা বিসি নিয়ে উদ্যোগা নেবে, ওইটাতে গিনমল আসবে, বিভিন্ন রকমের ছত্রাক আসবে, এটা তারা নতুন নতুন এটাতে সতর্ক থাকতে হবে।
1: আচ্ছা, মানে মাশরুম চাষ কি ওয়েদারের উপর অনেকটা নির্ভর করে? কোন ওয়েদারে সবচেয়ে বেশি মাশরুম ফলন?
2: ঠান্ডা মৌসুম।
1: ঠান্ডা মৌসুমে আপনি বেশি ফলন পেতে পারেন।

0: বর্ষা মৌসুমে নয় কেন?
1: বর্ষার মৌসুমও হয়, বর্ষার মৌসুমও বৃষ্টির সময় হয়, আর টেম্পারেচার যদি বেড়ে যায় 30-এর উপরে যদি হয়ে যায় তাহলে ওই মাছরুমের 20টি নষ্ট হয়ে যাবে। ওইটা ঠান্ডা করানোর লেগা ঘরের মধ্যে জল দিতে হবে, স্প্রে করতে হবে,
0: প্রতিনিয়ত জল স্প্রে করতে হবে। আপনি বীজ, যে সেই বীজগুলি, সেগুলি কোথায় থেকে সংগ্রহ করেন?
1: আগরতলা থেকে সংগ্রহ করতাম। আগরতলার এরিয়াতে একটু 50% সাকসেস হয়, 50% সাকসেস হয় না। আমরা কলকাতার স্পন ভালো, শিলিগুড়ি থেকে নিয়ে আসি।
0: তো আপনার কাছে আমি জানতে চাইব, আমি নয় আমাদের শ্রোতা বন্ধুরাও জানতে চাইবে, যে মাশরুম চাষের যে পুরো প্রক্রিয়াটা, একটা শুরু থেকে যদি মাশরুম চাষ করতে হয় তাহলে সেটা মানে কিভাবে শুরু করা যায় এবং সেটা কতটুকু লাভজনক, এবং সেই প্রক্রিয়াটা যদি আপনি একটু বিস্তারিত বলেন।
1: 100 বেড লাগাইলে তো এটা মার্কেটিং দেখতে হইব, মার্কেটিং দেখতে হবে, সেলিং দেখে তারপরে মার্কেটিং করতে হইব। আর যদি তারা বেড লাগা সেল করার সমস্যা হলে আমার লোক যোগাযোগ করলে আমি সেল করার জন্য এটা চেষ্টা করব।
0: আচ্ছা, বাজারজাত করানোর জন্য আপনি সহযোগিতা করতে পারবেন বলছেন, তো আপনি কোথায় করেন?
1: আমি তো পুরা এদিকে উদয়পুর থেকে দাদানগর, বরপাতুরি, সাবরুম, শান্তিবাজার, বাইক করা, জোলাগাড়ি, বিলোনিয়া, সব দেশে পুরো মানে সাপ্লাই দিই
0: পাইকারি ভাবে।
1: পাইকারি
0: আর মাশরুমকে আপনি কি প্যাকেটজাত করেন বা সংরক্ষণ করে রাখেন, যেগুলি যখন চাহিদা থাকে না মার্কেটে তখন সেগুলিকে সংরক্ষণ করে?
1: যেগুলো মার্কেটে বিক্রি হইতেছে না, এটা শুকাইলে 9 কেজি শুকাইলে 1 কেজি হবে মাশরুম, শুকাইলে 1000 টাকা বা 900 টাকা করে। ওই আগরতলা একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে ফাউডার বানায় এটা তারা বিক্রি করে।
0: আচ্ছা, এগুলিকে যেগুলি নষ্ট হয়ে যায় বা যেগুলি বিক্রি হচ্ছে না সেগুলিকে আপনারা শুকিয়ে রাখতে পারেন। তো এই যে মাশরুম চাষের ক্ষেত্রে আমরা যদি অন্যান্য ফসলের কথা চিন্তা করি, অনেক সময় ওয়েদারের কারণে হোক বা রোগ পোকার কারণে হোক, বিভিন্ন কারণে আমরা অনেক কৃষক ভাইয়েরা ক্ষতির সম্মুখীন হয়, অনেক সময় না কিছু জিনিস নষ্ট হয়ে যায়। তো আপনাদের মাশরুম চাষের ক্ষেত্রে ওই ধরনের কোনো ঝুঁকি বা কিছু থাকে কি?
1: ওই ধরনের শীত থেকে গরম আইতেছে, ওই ওয়েদারে একটা মাছি আছে, কালো মাছি, এটা যদি ঘরের মধ্যে ঢুকে যা, এটা আক্রমণ করলে পুরো বেড নষ্ট হয়ে যাবে, সিলিন্ডার, মাশরুমের সিলিন্ডার এটি নষ্ট হয়ে যায়। ওই সময় সতর্ক থাকতে হবে।
0: আর ওইগুলিকে নিয়ন্ত্রণের জন্য কোনো
1: ওইগুলো এমনি কীটনাশক ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করলে মাশরুমের মধ্যে পড়লে কিন্তু এটা খাওয়া উপযুক্ত না। ওয়ালে ওয়ালে স্প্রে করতে হবে।
0: তো সে ক্ষতির দিকও রয়েছে। তো এরপরে আপনি কেমন মনে করেন যে মানে আপনার মাশরুম চাষে আপনি কেমন লাভবান হচ্ছেন?
1: আমি তো কুয়েত থেকে এসে, যে কুয়েত থেকে স্যালারি মাশরুম চাষে আমার ভালোই বুঝতেছে। এটা একটু মানে হার্ড পরিশ্রম হয়,
0: পরিশ্রম হয়,
1: লেবার আছে 3-4 জন সবসময় থাকে।
0: তো আপনি বলেছেন যে দু প্রজাতির মাশরুম আপনি চাষ করছেন, একটা হচ্ছে ওয়েস্টার আর একটা হচ্ছে
1: মিল্কি।
0: তো কোন জাতের মাশরুমের বাজারে চাহিদা বেশি?
1: ওয়েস্টার মাশরুমের চাহিদা বেশি।
0: এবং পুষ্টিগুণে কোনটা বেশি ভালো?
1: ওয়েস্টারও আছে, মিল্কি আছে, দুটোটাই সেম। ওয়েস্টার মিল্কিটা একটু রেট বেশি হয়, এটা চাষ করতে একটা আলাদা জৈব সার তৈরি করতে হয়।
0: এই যে মাশরুম চাষ আপনি শুরু করেছেন প্রথমে 100 ব্যাগ দিয়ে, তো এটার জন্য আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন?
1: প্রশিক্ষণ নিয়ে
0: কোথায় নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন?
1: এটা আমাদের পাশে একটা দাদা, ও ডাক্তার, তারা বাড়ির থেকে প্রশিক্ষণ নিয়ে স্টার্ট করছি।
0: আচ্ছা, আপনি কত মাস বা কত বছর সেখানে?
1: আমি এটা স্টার্ট করছি ধরুন 1 মাস তারা এখানে থাকলাম, এরপরে ইউটিউব সাইয়া সাইয়া হে এখান থেকেও নলেজ লইতেছি, ইউটিউব সাইয়া এটার থেকে স্টার্টিং করে দিচ্ছি।
0: তো এরপরে আপনি ওখান থেকে ওনাদের, আপনাদের মাস্টার কি বললেন,
1: ডাক্তার, ডাক্তার
0: বাড়ি থেকে আপনি অভিজ্ঞতা নিয়েছেন, এরপরে আপনি

0: নিজের উদ্যোগে সেটাকে শুরু করেছেন। তো প্রথম শুরু করার জন্য কেমন পুঁজির প্রয়োজন পড়ে?
1: ওই সময় আমরা একটা খেরের মেশিন নিয়েছি বড় 30,000 টাকা, এরপরে একটা মোটর বইয়েছি, মোটর এটা, এরপরে ঘর বানাইছি। ঘর প্রথম আমরা দেন মাটির ঘর আছিল, মাটির ঘরের মধ্যে স্টার্ট করছি 100, এরপরে 100 থেকে এবার 200-300 করে 500 করে, এরপরে এবার বড় করে এবার লাভ দেখতে আসি আমি, এরপর বড় করে আরেকটা ঘর বানাইলাম লেনদেন করে।
0: সেই ঘরটা কি মানে কিসের বানিয়েছেন, মানে ঘরটা কি কি দিয়ে তৈরি করেছেন?
1: এটা উপরে টিনে সানি সাইডে গ্রিন হাউস
0: করেছেন, মানে বাতাস আসা যাওয়া করতে পারে। সেই ঘরটা যে নতুন যে ঘরটা দিয়েছেন সেটা কত ফুট বাই কত ফুট? আপনি যে 5,000 ব্যাগ সেই ওই ঘরটার মধ্যেই রাখেন?
1: ওইটা 30 হাত এমনি লম্বা, আর পাশে 8 হাত, আর এদিকে আবার বারান্দা সিস্টেম করেছি।
0: আগের মাটির ঘরে আর রাখা হয় না, সব এই ঘরে নিয়ে আসছি। তো মাশরুম চাষ ছাড়া আর আপনি কি করেন?
1: আমার মাশরুমের যে প্যাকেট গুলো এগুলো তো এটা একটা সার, এরপরে ব্লগে আমি যোগাযোগ করেছি, তারা সারের লোক কথা কইয়া ব্লগের একটা সারের লোক ওই যে টিএরএল গ্রুপের তার লোক কথা কইয়া আমার মা আছে তারার লোক যোগাযোগ করিয়া ওইখানে একটা স্কিম দিয়েছে আমাকে জৈব সারের ট্যাঙ্কি করুন লাগে স্কিম থেকে। এবার আমার ওই যে মাশরুমের প্যাকেট দিত আমি তো আগে অকেজ করে ফালাই দিতাম, ওখানে এডি নিয়ে আমি ট্যাঙ্কির মধ্যে রাখা, তারপরে এই যে গোবর আছে না গরুর গোবরটি নিয়ে এটার উপরে এক লেয়ার দিই আর এক লেয়ার মাশরুমের প্যাকেটটা দিয়ে, এরপরে অস্ট্রেলিয়ান
0: ওয়েস্টেজ যে ঘাসগুলি বা খড়গুলি থাকে
1: ওই ওয়েস্টেজ মাশরুমের, এটা তো এক্সপায়ার হয়ে শাশু জেলে এটা তো ফালাই দেওয়া লাগে, ওই প্যাকেটটি নিয়ে ওই জৈব সারের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিই, এরপরে এটার এক লেয়ার দেওয়া 1.5 ফুট দিয়া, এরপরে গোবর দিই, গোবর দিয়ে এরপরে কেঁচু সারি দিই, কেঁচু এবার ওই জৈব সার বানাইলাম, এটা নিয়ে এবার ড্রাগন খেতে দিই।
0: আচ্ছা, আপনার ড্রাগন ক্ষেত রয়েছে, ড্রাগন কেমন রয়েছে, কয় গাছ রয়েছে?
1: ড্রাগন আমার টোটাল 800, এখানে হচ্ছে 230টা ফিলার, একটার তো 4টা করে হেটার ইনকাম দিয়ে আর একটা নতুন অকন নতুন একটা চলতে আছে বাগান, দুইটা আছে বাগান ড্রাগন ফুটের, এই জৈব সারের ট্যাঙ্কির থেকে এখানে সার প্রয়োগ করতেছে।
0: আচ্ছা, তাহলে আর আপনি বাজার থেকে কোনো সার মানে কিনতে হচ্ছে না? আপনার যে মাশরুম চাষের পর যে যে বর্জ্যগুলি থাকে সেগুলিকে আপনার গোবরের মাধ্যমে সেগুলিকে জৈব সার তৈরি করছেন নিজে, কেঁচুগুলি কোথা থেকে আনছেন?
1: কেঁচুগুলা ব্লগের থেকে বাই করা একটা ওইখানে অস্ট্রেলিয়ান কেঁচু আছে বলে আগরতলা থেকে আনছি কেঁচু কিছু, আর বাই করার থেকে কিছু এনেছি, এটি দিয়ে একটা 3 টাকা করে এটা আমরা ওই কেঁচুর মধ্যে এসে ট্যাঙ্কির মধ্যে সাইডা দিছি।
0: তো আপনি সরকারি ভাবে কোনো সহযোগিতা বা আপনি বললেন যে আপনাদের মাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে ওখান থেকে কিছু সহায়তা পেয়েছেন, এছাড়া কি আর কোনো সরকারি সহায়তা পেয়েছেন আপনি?
1: না, ওই এগ্রিকালচার অফিস থেকে আমার প্রত্যেক বছর একটা একটা করে স্পন্দে 100টা বিচি দিই, 3 বছর ধরে দিতে আছে
0: 100টা বিচি, মানে 100 প্যাকেট আপনার এই উদ্যোগকে আপনি আরো বড় পরিসরে নিয়ে যেতে চাইবেন নিশ্চয়ই, তো আপনার কি পরিকল্পনা রয়েছে সেটাকে আরো আপনি কেমন স্বপ্ন দেখছেন, যে আপনার যে এখনকার যে বর্তমান অবস্থা সেটাকে আরো কিভাবে আপনি?
1: আমি দেখতেছি ওই কেঁচা মাশরুমের চাহিদা ভালো, ওখান আরো মাশরুমের দিন দিন চাহিদা বাড়তেছে, ওইটা আমি আরো যেখানে ড্রাগন বাগান আছে জৈব সারের ট্যাঙ্কি আছে ওইখানে আমি একটা বড় করণের চিন্তা ভাবনা করতেছি, ওইখানে ঘর একটা স্টার্ট করতেছি ওখান নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়েছি।
0: তো আমাদের শ্রোতাদের মধ্যে বা আমাদের যুবক যুবতী রয়েছেন অনেকেই যারা চাকরির পাশাপাশি বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে স্ব উদ্যোগে কিছু করারও অনেকের পরিকল্পনা।

0: তো মাশরুম চাষ একটি লাভজনক চাষ আপনার মতে? আপনার মতে নয়, আমাদের সকলেরই মতে, মানে মাশরুম একটি,
1: আমাদের এইদিকে সাউথের মধ্যে বড় মাশরুম ফার্ম নাই, নাই বলতে নাই, এটা সব আগরতলার উপরে নির্ভরশীল আমরা। তো আমি ওই লেবারের সমস্যা, এই জায়গা কত কিছু সমস্যা আছে, আস্তে আস্তে বড় করার চিন্তা ভাবনা আছে, লেবার লেখা বড় করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে,
0: লেবার পেতে অসুবিধা হয়। তো আপনি তো মূলত দুই প্রজাতির মাশরুম চাষ করছেন, অয়েস্টার আর হচ্ছে মিল্কি। তো যে বাটন, আরেকটা বাটন নামে আরেকটা প্রজাতি রয়েছে, ওটা আপনার ওখানে করার পরিকল্পনা?
1: এটা তো প্রচুর টাকা লাগবে।
0: আচ্ছা, তো প্রচুর টাকা লাগলেও তো আপনি যেহেতু উদ্যোগ নিয়েছেন, আপনি 100 প্যাকেট থেকে এখন 5000 প্যাকেট করেছেন, তো নিশ্চয় আপনি ওটাও করতে পারবেন?
1: ওটাও করতে পারবো, ওটার আলাদা ভাবে ট্রেনিং করতে হবে, এটার এসি রুম লাগবে, আমাদের ত্রিপুরার টেম্পারেচারের সাথে এটা মিলবে না, এটা টেম্পারেচার 20 ডিগ্রি ম্যাক্সিমাম লাগবে, শীতে ট্রাই করুন দা, শীতে
0: শীতকালে ট্রাই
1: করুন দা, গরম পালা হবে না, শীতকালে টেম্পারেচার 25 টেসিস হয়ে গেলে এটাই সব নষ্ট হয়ে যাবে।
0: এই বাজারের ক্ষেত্রে যদি চাহিদার কথা বলি, সেটা কোনো কোনো মাসে কি মানে চাহিদা খুব তুঙ্গে থাকে, কোনো মাসে কি কমে যায়, এমন হয় বাজার?
1: গরমকালে চাহিদা ভালো, শীতকালে একটু সবজি বেশি হয়ে গেলে মাশরুমটা একটু কম টানে।
0: কিন্তু আপনাদের উৎপাদন তো শীতকালে বেশি হয়?
1: হ্যাঁ, শীতকালে বেশি, ঠান্ডা ওয়েদারে উৎপাদনটা বেশি হয়।
0: তো তখন উৎপাদন যদি বেশি হয়ে যায়, বাজারে চাহিদা কম থাকে, তখন সেগুলিকে আপনারা সংরক্ষণের জন্য কি ব্যবস্থা করেন?
1: ওগুলো নিয়ে শুকিয়ে বেলায়, ওই একটা আগরতলা বুদ্ধিনগর একটা কোম্পানি আছে, তারা আমরা শুকালে না ফাউডার করে এরা বিক্রি করে, ওইখানে দিয়ে দিই।
0: মানে আপনাদের কোনো প্রক্রিয়া নেই এগুলোকে সংরক্ষণ করার?
1: সংরক্ষণ দেবে
0: না বলছি, আপনার আপনার বাড়িতে বা আপনার ফার্মের মধ্যে সংরক্ষণ করার কোনো প্রক্রিয়া এখন নেই আপাতত?
1: না না,
0: আপনি অন্য আরেকটা সংস্থাকে দিয়ে দেন। তো আপনি যে কুয়েত ছিলেন, কুয়েতে কত বছর কাটিয়েছেন?
1: 4 বছর।
0: তো সেখান থেকে কেন চলে এলেন?
1: ওইখানে ওই লকডাউনের কারণে চলে এসেছি।
0: ও, লকডাউন যখন করোনাকালীন সময়ে আপনি সেখান থেকে চলে এসেছেন। তো সেখান থেকে এসে আপনি কত সালে শুরু করলেন?
1: 2020
0: থেকে শুরু করেছেন। তো আজকে প্রায় কত বছর হলো? 6-7 বছর হয়ে গেল। তো এই যে 6-7 বছরে আপনি কি মনে করছেন যে আপনার যে একজন একটা বেকার হিসেবে আপনি চাকরির পিছনে না ঘুরে একটা ওইরকম একটা সহউদ্যোগে একটা আপনি মাশরুম চাষ শুরু করে আপনি স্বাবলম্বী হয়েছেন, সেটা আপনার কাছে কেমন অনুভব হচ্ছে?
1: ভালো অনুভব হইতেছে। সবাই তো আর চাকরি পাবে না, ওই কৃষির দিকে একটু নজর দিলে ওই ইনকাম আছে, পরিশ্রম করতে হবে।
0: আপনি মাশরুমও চাষ করছেন, আবার ড্রাগন ফলেরও চাষ করছেন। তো একেবারে আমাদের দক্ষিণ ত্রিপুরার প্রত্যন্ত একটি এলাকা নলুয়ার মতো একটা জায়গা থেকে আপনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। তো আপনার মা বাবা কি কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, ওনারা কি করেন?
1: সবাই কৃষি,
0: সবাই কৃষির সঙ্গে যুক্ত। তো একজন কৃষক পরিবারের ছেলে হয়ে আপনি বিদেশে গেছিলেন চাকরির জন্য, সেখান থেকেও 4-5 বছর কাটিয়ে আবার সেই বাড়িতে এলেন, আবার শুরু করলেন, আবার যে আপনি প্রথমে মাশরুম চাষ দিয়ে শুরু করেছেন, পরে ড্রাগন ফলের চাষও শুরু করেছেন। তো এই যে উদ্যোগটা, এই আরও তো অনেক ফ্যামিলি রয়েছে, অনেক বেকার রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে তথা গোটা ভারতবর্ষে অনেক বেকারের সংখ্যা এখন বাড়ছে, অনেকের মধ্যে হতাশা গ্রাস করছে যুবকরার মধ্যে, যুবকদের মধ্যে তারা কি করবে, কোথায় যাবে, এবং অনেক অনেকে আছে যে অনেক যুবক যুবতীরা তোমার সেই বিভিন্ন নেশায়ও আকৃষ্ট হচ্ছে। তো তারা কি করবে, কোনো একটা কর্মসংস্থান পাচ্ছে না বা কি চাকরি পাচ্ছে না, এই ধরনের হতাশায় না থেকে তোমার

0: মতো যে ওরকম একটা উদ্যোগ, ভালো একটা উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তো সে ব্যাপারে কি বলার আছে যে মানে নতুন প্রজন্ম বা যারা যুবক যুবতী যারা কোনো কাজ পাচ্ছে না বা কিছু করার আছে মানে করতে চাইছে,
1: তারা তো অল্প অল্প করে মাসরুম চাষ শুরু করতে পারে। আমার লগে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমি তারা লগে সলিউশন দেবো, বিসি, এরপরে পলিব্যাগ, যাবতীয় মাসরুমের ড্রাগনের যা আছে সব আমি আমার কাছে আছে, সব সংগ্রহ করে দেবো। তারা কত নতুন স্টার্ট করলে মার্কেটে এগুলো কই পাইব, কি করবে, এটা তো পাইতো না। আমার লগে যোগাযোগ করলে আমি সব কিছু আমি ব্যবস্থা করে দিতে পারবো। বিসি মাসরুম মার্কেটে যদি বিক্রি করব বলে বিক্রি করার জন্য মাসরুম আমি সংগ্রহ করে দিতে পারবো। বিসি যদি তারা ফার্মিং স্টার্ট করব বিসি আমি সংগ্রহ করে দিতে পারবো। ড্রাগন যদি স্টার্ট করে সারাও আমি সংগ্রহ করে দিতে পারবো, আমার কাছে সারা অ্যাভেলেবেল আছে, এটাও সংগ্রহ করে দিতে পারবো। আর ড্রাগন মাসরুমের থেকে লাভজনক, এটা শীতকালে তা এটার মধ্যে শুধু খরচ, এরপরে গরমকালে শুধু 15 দিন অন্তর অন্তর এটা আপনার 6 মাস ফলন দেবে, ওটা তো লাভজনক
0: ড্রাগন ফলে।
1: রাবারে ধরেন 100 গাছে ধরেন ইনকাম আসবে ধরেন 1 লাখ টাকা, আর এটাতে কাটিং মাটিং কত ভেজাল আছে, এটির তো কোনো ভেজাল নেই, এটা আপনি লাগাইছে না এরপরে পুঁজি নেই, আর ড্রাগনের মধ্যে আর পুঁজি নেই, শুধু ওই সারটা খাবাই দেবো
0: না। এখন তো আমাদের দক্ষিণ ত্রিপুরায় বিশেষ করে সবাই রাবার রাবারের দিকেই ঝুঁকছে, সবাই মনে করছে যে রাবারে অনেক বেশি লাভ, অনেকে সবাই মানে ধান ক্ষেতের জমিকে মাটি ভরিয়ে সেখানেও অনেকে রাবার চাষ করছেন, তো এই যে রাবার চাষের প্রতি ঝোঁক, আর আপনার হচ্ছে সেই একটা বিপরীত দিকে আপনি বিপরীত ধর্মী কিছু উদ্যোগ নিয়েছেন যেটা খুবই প্রশংসনীয় আমি মনে করছি, যে ড্রাগন ফলের চাষ যেটা ওইরকম রাবার বাগানের উল্টো পথে হেঁটে আপনি ড্রাগন ফল চাষ করছেন আর আপনি বলছেন যে সেটার অনেক বাজার রয়েছে।
1: আমি এটা ইউটিউবে দেখে তো ড্রাগনটা আমি স্টার্ট করলাম, তো দেখানোর পরে এটা অনলাইনে চারা এনেছি কলকাতার থেকে, দেখতেছি যে তারার থেকে আমরা ওই মাসরুমের মারপথে আগরতলা থেকে আমরা ড্রাগন আনতাম সাদা ড্রাগনটা, তো আনার পরে মার্কেটিং বেচানোর পরে এটা চাহিদা বেশি, এরপর আমি এবার এটা স্টার্টিং করছি, এবার অনলাইনে চারা আনছি লাগাইয়া, এবার দেখতেছি 9 মাসে ফলন দিয়ে দিয়েছি, এবার আমি পুরা দেড় কানি এরিয়া আছে, এটাতে বাবা বলছে রাবার বাগান লাগাবো, আমি বলছি না রাবার বাগান লাগাইতাম না, এরপর স্টার্ট করছি ড্রাগন। ড্রাগন 1 বছর ধরেন 3 লাখ টাকার মতন খরচ হয়েছে, এরপরে আমার 1 বছরে দ্বিতীয় বছরে আমার ওই ওই বাগান থেকে আমার 3 লাখ টাকা উঠতে আয় হচ্ছে, অকন প্রত্যেক বছরে ওই বাগান থেকে 5 লাখ টাকা আইতাছে, তো 5 লাখ টাকা আইতাছে।
0: আপনি পুঁজি দিয়েছিলেন একবারই?
1: একবারে দিয়েছি পুঁজি, আর পুঁজি নেই। তারপরে ওই বাগান থেকে আপনার স্টার্টিং এ চলতে আছে, কোনো এটাতে কোনো ছত্রাক জাতীয় নাই, ছত্রাক জাতীয় আছে ওইটা একটু বেশি চুনে চলতে হবে ওই ড্রাগনের মধ্যে, আর এমনি কোনো সাইড এফেক্ট নাই।
0: আর ড্রাগন ফলের বাগানে আমি দেখেছি আলো জ্বালিয়ে রাখা হয় রাতের বেলায়, সেটার কারণটা কি?
1: এটা আমরা ত্রিপুরাতে চেষ্টা করতে আছে সবাই, মানে ওই শীতকালে তো এটা ড্রাগনটা মানে আমরা এদিকে হয় না, ফল দেয় না, চাইনারা তারা এই সিস্টেমে লাইট জ্বালিয়ে দিলে ওই এটা দিনের তাপমাত্রাটা ওই রাত্রে তাপমাত্রাটা ঠান্ডার ওয়েদারটা গরম ওয়েদার পরিণত করতে চাইছে, ওই গরম ওয়েদার পাইলে ওই ড্রাগনে ফুল দিবে, এই জন্য করতেছে ওই এটা আমরা ত্রিপুরাতে হবে না, প্রচুর লোকে তাই করেছে এটা সাকসেস হয়েছে না, আইবো একটা দুইটা আইবো, এটি দিয়া আমাদের লাইটের খরচা এটি খরচা এটি আপনার পোষাইতো না, এমনি গরমকালে ঠিক আছে,
0: মানে অন্ধকার সময়ে ড্রাগন ফলের বৃদ্ধি বা
1: বৃদ্ধি হবে না, ওইটা শাখা শাখা গজাইবে ফল গজাইতো না, ফল হবে না,
0: সে কারণে কৃত্রিম আলো জ্বালিয়ে সেটাকে মানে ভালো ফলনের আশায় করে মানে কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়।
1: কৃত্রিম আলো ব্যবস্থা করা হয় যে ওই সময় ওইটা ফলের বাজারটা চড়া থাকে শীতকালে, ওই সময় তো কেউ ফল ওইটা আমরা ত্রিপুরাতে ট্রাই করেছে 3-4 জনে, কেউ সাকসেস হয়েছে না। আমরা ইউটিউবে দেখছি এমনি ওইটা আমরা ত্রিপুরাতে তিন চার জনে ট্রাই করছি, এটা কেউ সাকসেস হচ্ছে না।
0: আচ্ছা, তো দুটোই আপনার সমান্তরাল ভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, ড্রাগন ফল এবং মাশরুম দুটোই। তো আমি এবার আপনার জন্য আপনার কাছে প্রশ্নটা করছি মাশরুমের উপরে। তো একটা মাশরুমের যে আপনাদের যে স্পনগুলি তৈরি করেন আপনাদের ব্যাগের মধ্যে, এগুলি করার পর কতদিনের মধ্যে সেগুলির মধ্যে মাশরুম বেরিয়ে আসে?
1: ওইগুলো আপনার স্টিমে করলে আপনার 20 দিনে আয়া পড়বো, আর যদি স্টিমে করলে 20 দিনের মধ্যে আয়া পড়বো, আর যদি আপনি আলবা করেন ওই ভিজাই করলে আপনার আসবে এক মাস দুইটা, আর স্টিমে করলে এটার জীবাণু টিবাণু
0: ধ্বংস হয়ে যাবে
1: আর যদি আপনি আলবা করে ওইটাতে বহুত প্রসেসিং আছে।
0: আচ্ছা, আর একটা প্যাকেটে বা একটা বেসে আপনি কতবার সেখান থেকে ফলন পেতে পারেন?
1: তিন মাস ফলন দেবো, 15 দিন অন্তর অন্তর, চার দফা পাঁচ দফা হয়,
0: মানে চার পাঁচ দফা আপনি ফসল সংগ্রহ করতে পারবেন, মাশরুম সংগ্রহ করতে পারবেন। খুব সুন্দর, তো ধন্যবাদ আপনাকে, আপনার বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান কথাগুলো আমাদের সঙ্গে এবং আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করার জন্য, বিশেষ করে যুব সমাজকে নতুন করে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে আপনার যে পরামর্শ বা যে আলোচনা সেটা অনেকটা তাদেরকে অনুপ্রাণিত করবে। মাশরুম চাষ যে শুধু একটি পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও পরিশ্রম থাকলে এটি একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্রেও হতে পারে। আজকের আলাপচারিতায় তাই আমরা উঠে এলো আমাদের আলোচনার মাধ্যমে। আজকের কর্মোদ্যোগী অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন তরুণ মাশরুম চাষী ও ড্রাগন ফলের চাষী ইন্দ্রজিৎ ভৌমিক। আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো কর্মোদ্যোগী মানুষের সাফল্যের গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল সাক্ষাৎকারী ব্যক্তিক অনুষ্ঠান কর্মোদ্যোগী। অনুষ্ঠানে সাক্ষাৎ দান করলেন নলুয়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ ভৌমিক এবং সাক্ষাৎকার গ্রহণ করলেন অসীম পাল।

আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজেস্কিয়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্র

0: রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী বন্যা এবং হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরো 4,247 জন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয়ই সহমত হন। এছাড়াও দুই নেতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। বিশকেকে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাও জানান তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী 26তম এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্র শিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে বলেন,
1: ফ্যাশন টেকনোলজি ভি এসা ক্ষেত্র হে জিসমে বিশ্ব স্তর পর ভারত কি ভূমিকা বাড়ানো কো অপার সম্ভাবনা হে। আপকো ইস অবসর কা লাভ উঠানা চাহিয়ে। ইস প্রয়াস মে আপ পূর্ণ রাখে কি আপকি সোচ বৈশ্বিক হো, লেকিন আপকি জড়ে আপনি মিট্টি কি বিশিষ্টতা ওর জীবন মূল্য সে জুড়ে। ইস তরহ আপ না কেবল সাকসেসফুল প্রফেশনাল বনেঙ্গে বল্কি ভারত কি সাংস্কৃতিক বিরাসত কে সংরক্ষণ ওর সম্বর্ধন মে ভি আপনা যোগদান দে সকেঙ্গে।
0: ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধিকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর, তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এনডিএ সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং অর্থনীতির যোগ্য ব্যবস্থাপনা এই ফলাফল এনে দিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের কাছে অর্থনৈতিক সুযোগ সুবিধা আরো বাড়িয়ে তুলতে নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনেও ভারত আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়ে বলেন, 4 বছরের মধ্যেই দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্য অর্জনের

0: সময়সীমা ছিল 10 বছর, বর্তমান সময়ে আরো 1 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওয়েফার থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য। শ্রী বৈষ্ণব বলেন, আগামী কয়েক দশকে বড় বিনিয়োগের জন্য ভারতই উপযুক্ত গন্তব্য।
1: Significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকায় ভোটারের নাম, এপিক নাম্বার, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং আত্মীয়ের নামে বিস্তারিত তথ্য রয়েছে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত দাবি বা আপত্তি জানানো যাবে, নিষ্পত্তি করা হবে 29শে অক্টোবরের মধ্যে। 4ঠা নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজের সংখ্যা 2502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার সওকাত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এ ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে। এদিকে প্রায় এক মাসের মধ্যেই প্রথমবার আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের বিরুদ্ধে বড়সড় সামরিক হামলা চালিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নাকি তা কঠোর নজরদারির আওতায় আনা প্রয়োজন, সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। 2013 নির্দেশিকা সত্ত্বেও খোলা বাজারে অ্যাসিডের সহজলভ্যতায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত আজ এই নির্দেশ দেয়। একই সঙ্গে অ্যাসিড আক্রান্তদের 6 সপ্তাহের ভেতর উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা প্রণয়ন করতে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি আদর্শ পুনর্বাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এর কার্যকর রূপায়নের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয়তা সহায়তা দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনাও জেতেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনি কোজুলকে 3-1 পরাস্ত করেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষদের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে 3-1 হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশ্কেকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারেভের সঙ্গেও। ভারতে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়াল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সরকার সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির বিলেজ কমিটির নির্বাচন আগামী 28 সেপ্টেম্বর, ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিন ব্যাপী 10ম অধিবেশন সমাপ্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন। চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.8%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যুব সমাজকে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। আগামী 28 সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী ভিলেজ কমিটির নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। নির্ঘণ্ট অনুযায়ী আগামী কাল অর্থাৎ 1 সেপ্টেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামীকাল থেকে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। আগামী 28ই সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পুনরায় ভোটের প্রয়োজন হলে তা নেওয়া হবে আগামী 3রা অক্টোবর। ভোট গণনা আগামী 5ই অক্টোবর সকাল 8টা থেকে। রাজ্য নির্বাচন কমিশনার জানান, আজ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে এডিসির ভিলেজ কমিটি এলাকায় নির্বাচনী আচরণ বিধি কার্যকর হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে 587টি ভিলেজ কমিটির 2634টি নির্বাচনী ক্ষেত্রের 4597টি আসনে। ভোট গ্রহণ করা হবে 1550টি ভোট কেন্দ্রে। ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটার রয়েছেন 9,61,760 জন। এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন। উল্লেখ্য, ভিলেজ কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল 2016 সালের 24শে ফেব্রুয়ারি। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিন ব্যাপী 10ম অধিবেশন আজ সন্ধ্যায় শেষ হয়েছে। অধ্যক্ষ রামপদ জমাতিয়া অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যের সাইবার অপরাধ সংক্রান্ত 155টি মামলা পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 62টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং 54 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক জওহর চক্রবর্তী ও সুদীপ সরকারের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। তিনি জানান, সাইবার অপরাধ প্রতিরোধ ও এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইবার অপরাধ সম্পর্কে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার 1930 চালু রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ সরকারের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি জানান, গত 3 বছরে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মোট 446টি ঘটনা রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যের জাতীয় সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বমোট 153 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বিধায়ক নির্মল বিশ্বাসের অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় 228 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাতীয় সড়কের 11টি অংশে সড়ক ও সেতু প্রকল্পের বাস্তবায়ন চলছে। বিধায়ক তোফাজ্জল হোসেনের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই 204.45 কিলোমিটার সড়ক ডাবল লেনে উন্নীত করা হয়েছে। বাকি রাজ্যে সড়কগুলিও পর্যায়ক্রমে ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিধানসভায় আচরণবিধি অমান্য করার অভিযোগে অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনের প্রথমার্ধে বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করেন। আজ প্রশ্নোত্তর পর্ব শেষে বিধায়ক শ্রী বর্মন ডিজিপি অনুরাগের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ এক সময় বিষয়টি নিয়ে আর আলোচনার সম্মতি না দেওয়ায় বিধায়ক শ্রী বর্মন অধ্যক্ষের চেয়ারের সামনে গিয়ে ধর্ণা দেন। সিপিআইএমের বিধায়কগণ এই ধর্ণায় সামিল হন। হৈহট্টগোলের মধ্যে সভার নির্ধারিত কার্যসূচি বাধাপ্রাপ্ত হয়। অধ্যক্ষ বিধায়ক শ্রী বর্মনকে সতর্ক করতে থাকেন। তারপরও হই হট্টগোল চলতে থাকলে অধ্যক্ষ শ্রী জমাতিয়া বিধায়ক শ্রী বর্মনকে আজকের অধিবেশনের বাকি সময়ের জন্য সভা থেকে বহিষ্কারের নির্দেশ দেন। ওই সময়ে কংগ্রেস ও সিপিআইএম এর বিধায়কগণ ওয়াক আউট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্থানের বিশ্ককে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বৈঠকের প্রাক্কালে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী মোদী ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার বিষয়ে অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সমস্ত প্রচেষ্টায় ভারতের সমর্থন অব্যাহত থাকবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। চলতি আর্থিক বছর 2026-27 প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি 7.8% বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল 6.9%। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত হিসেব অনুযায়ী এই সময়ে নামমাত্র জিডিপি 10.3% এবং প্রকৃত গ্রস ভ্যালু অ্যাডেড 8.2% বৃদ্ধি পেয়েছে। সেবা ক্ষেত্রে 10%, শিল্পক্ষেত্রে 8.6% এবং প্রাথমিক ক্ষেত্রে 2.9% বৃদ্ধি হয়েছে। কৃষি ও আনুষাঙ্গিক ক্ষেত্রে বৃদ্ধি ছিল 3.6%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যুব সমাজকে শুধুমাত্র চাকরি প্রার্থী না হয়ে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে জাতীয় ফ্যাশন প্রযুক্তি প্রতিষ্ঠানের সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে তিনি পড়ুয়াদের এই আহ্বান জানান। উল্লেখ্য, সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করা প্রায় 4,000 পড়ুয়ার 85% মহিলা। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 903 জনে দাঁড়িয়েছে এবং 4,247 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা আটকে পড়াদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। প্রায় আধ ডজন জলবিদ্যুৎ প্রকল্পে 933 জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে, যেখানে ভারতীয় উদ্ধারকারী দল নেপালি সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে। এদিকে তিব্বতে মৃতের সংখ্যা 16 এবং নিখোঁজ 546 জন। প্রাথমিক গবেষণায় রসুয়ার উচ্চ পার্বত্য এলাকায় বরফ পাথরের বিশাল ধস থেকেই এই ভয়াবহ বন্যার সূত্রপাত বলে জানা গেছে। দুর্যোগে 90,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুড়ঙ্গ উদ্ধারকারী একটি ভারতীয় দল চিলিমে এবং লাংটাং এর জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নেপালি সেনাবাহিনীর সাথে কাজ করছে। ধ্বংসাবশেষ সরাতে রাতভর মাটি কাটার যন্ত্র এবং সেনা সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানিয়েছেন, বিশাল পরিমাণের ধ্বংসাবশেষ জমার কারণে সুড়ঙ্গে প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আয়োজিত যুব সংবাদ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ রাখি বন্ধন উৎসব পালিত হয়। অনুষ্ঠান শেষে কলেজের ছাত্রছাত্রীরা বিলোনিয়া চেকপোস্ট সহ বিভিন্ন স্থানে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন। সদর আন্তঃস্কুল ক্রিকেটে আজ আসাম রাইফেলস 174 রানে বিজয় কুমার গার্লস স্কুলকে পরাজিত করেছে। আসাম রাইফেলসের হয়ে অনুষ্কা টুডু 118 রান করে অপর ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির 125 রানে হোলি ক্রস স্কুলকে পরাজিত করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরা সহ মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের কিছু স্থানে আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন আগামী 28 সেপ্টেম্বর। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 3 দিন ব্যাপী 10ম অধিবেশন সমাপ্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 806 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণ সম্পন্ন। চলতি আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.8%। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যুব সমাজকে কর্মসংস্থান তৈরিতে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজারস্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করে এখন সময় রাত 8:06 হয়ে 53 সেকেন্ড। শুনবেন মনোরঞ্জনী একই হিন্দি ছবি গান। আজ শুনবেন কেসে কাহে ছবি গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন জুবিন গার্গের গানটি। গানটি লিখেছেন কুমার জুনেজা এবং সুরকার প্রীতম।

0: What did you just say?
1: I think I said I love you.
0: Rahul,

আপনারা শুনছেন কাছে কাহে ছবির গান মনোরঞ্জনের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন সোনু নিগম, নিকিতা নিগম এর কণ্ঠে। গানটি লিখেছেন আশিস পণ্ডিত এবং সুরকার ইমরান আলী।

অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন সুখবিন্দর সিং এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। গানটি লিখেছেন রাহুল বি সেট এবং গানটির সুরকার ইমরান আলী।

শুনলেন মনোরঞ্জনের অনুষ্ঠানে একই হিন্দি ছবির গান, ছবি ছিল কেসে কাহে ছবির গান। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন সুখবিন্দর সিং এবং মহালক্ষ্মী আয়ার গানটি। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন পাঁচ মেশালে নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন এখানে ভক্তিগীতি, নিবেদনে অমরিক সিং অরোরা।

0: দুঃখিত শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়, দরিদ্র দেশ খাদ্য উৎপাদনে স্বয়ম্ভর হয়েছিল যার হাত ধরে, সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। আসলে স্বাধীনতার পরের কয়েক দশক দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষকে বিদেশের সাহায্যের উপর নির্ভর করতে হতো, কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছিল 1960 এবং 1970-এর দশকে। ভারতে ধান এবং গমের উৎপাদন ব্যাপক হারে তখন বৃদ্ধি পেয়েছিল, আর সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। আজকের জানা অজানা অনুষ্ঠানে আমরা জানব সবুজ বিপ্লব সম্পর্কে, জানব কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন সম্পর্কে, যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর এই নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি শ্রী সৌম্যজিৎ চৌধুরী। সৌম্যজিৎ মনুবনকুল ধামাদিপা ইউনিভার্সিটি থেকে জুলজিতে এমএসসি করেছেন, বর্তমানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রথমেই তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের জানা অজানা অনুষ্ঠানে।
2: নমস্কার, জানা অজানা অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়াকে ধন্যবাদ।
1: হ্যাঁ, আজকের যেহেতু আমাদের আলোচনার বিষয় সবুজ বিপ্লব এবং কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন, আলোচনায় প্রথমেই আমি জানব তোমার কাছ থেকে যে সবুজ বিপ্লব কি এ সম্পর্কে।
2: দেখুন, বিপ্লব শব্দটা শুনলেই আমাদের মনে হয় মিছিল বা আন্দোলন, কিন্তু সবুজ বিপ্লব হলো মাঠের বিপ্লব। একদম সহজ করে বলি, ধরুন আমাদের ঠাকুরদাদা এককানি জমিতে 5 মণ ধান পেতেন, তিনি যা করতেন তার বাবাও তাই করতেন, দেশি বীজ, গোবর সার, বৃষ্টির জল, এই ভরসা। কিন্তু আমার বাবা একই জমি থেকে 20 মণ ধান পান, কিভাবে? তিনি নতুন বীজ ব্যবহার করেন, সঠিক সময়ে সার দেন, নলকূপের জল দেন। এই 5 মণ থেকে 20 মণে যাওয়াটাই হলো সবুজ বিপ্লব। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক সেচ ও যন্ত্রের সমন্বয়ে অল্প সময়ে খাদ্য উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেওয়াই হলো সবুজ বিপ্লব। এর নাম সবুজ কেন? কারণ এই বিপ্লবের পর মাঠের দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ দেখা যেত, কোনো শুকনো খালি মাঠ আর ছিল না।
1: আচ্ছা, সবুজ বিপ্লব সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম তোমার কাছ থেকে। তাহলে এই যে 1960 এবং 1970-এর দশকে কি এরকম হয়েছিল যে ওই সময় এই সবুজ বিপ্লবের দরকার পড়েছিল বা দরকার হয়েছিল?
2: এর দরকার হয়েছিল কারণ আমরা মরতে বসেছিলাম, কথাটা কঠিন শোনালেও সত্যি। 1943 সালের কথা মনে করুন, বাংলার দুর্ভিক্ষ। আমার দাদুর মুখে শুনেছি মানুষ রাস্তায় ভাতের ফ্যানের জন্য কাঁদত, 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল। কেন? কারণ খাবার ছিল না। স্বাধীনতার পরও অবস্থা ভালো ছিল না। 1960 সালের ভারতের জনসংখ্যা ছিল 45 কোটি, আর খাদ্য উৎপাদন ছিল মাত্র 5 কোটি টন, ঘাটতি বিশাল। তখন আমাদের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আমেরিকার কাছে হাত পাতলেন, আমেরিকা PL-480 চুক্তিতে আমাদের লাল গম পাঠাত। সেই গম জাহাজে করে আস্তে আস্তে পচে যেত, সেই পচা গম খেয়েই আমাদের বাঁচতে হতো। আমেরিকার প্রেসিডেন্ট তখন বলেছিলেন ভারতকে শিক্ষা দিতে হবে, তারা যখন খুশি গম পাঠাতো, যখন খুশি বন্ধ করে দিত। 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো, আমেরিকা গম দেওয়া বন্ধ করে দিল। তখন শাস্ত্রীজি দেশবাসীকে বললেন সপ্তাহে একদিন উপবাস করুন। ভাবতে পারেন, একটা স্বাধীন দেশ তার নাগরিকদের বলছে না খেয়ে থাকতে। এই অপমান থেকে বাঁচতেই দরকার ছিল সবুজ বিপ্লবের। আমাদের নিজের খাবার আমাদের নিজেদেরকেই ফলাতে হবে।
1: তাহলে জানলাম আমরা যে এই 1960 এবং 1970-এর দশকে আজকের অতিথি উনি বললেন যে সবুজ বিপ্লবের দরকার কেন পড়েছিল। এবার চলে যাব সবুজ বিপ্লবের ইতিহাস নিয়ে, ইতিহাস সম্পর্কে জানব তোমার কাছ থেকে যে ঠিক কবে শুরু হয়েছিল, ঠিক একুরেট ঠিক কবে, সময়টা।
2: এর শুরুটা হয়েছিল আমাদের দেশে নয়, মেক্সিকোতে। সালটা 1944। একজন তরুণ বিজ্ঞানী নাম নরম্যান বোরলাগ মেক্সিকোর

0: মাঠে গম নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি ২০ বছর ধরে চেষ্টা করে ১৯৬৩ সালে এক নতুন গম বানালেন। সেই গম মেক্সিকোর উৎপাদন ৬ গুণ বাড়িয়ে দিল। মেক্সিকোর গম আমদানি করা দেশ থেকে গম রপ্তানি করা দেশে পরিণত হয়ে গেল। এই খবর ভারতে এলো ১৯৬৫ সালে। তখন ভারতের কৃষিমন্ত্রী ছিলেন সি সুব্রমণিয়াম। তিনি বোরলাগকে ভারতে আমন্ত্রণ জানালেন। ১৯৬৬ সালে ভারতে প্রথম পরীক্ষামূলকভাবে এই নতুন বীজ কাজে লাগানো হলো পাঞ্জাবের লুধিয়ানায়। আর ১৯৬৮ সালে সারা দেশে এর জয়যাত্রা শুরু। তাই আমরা বলি ভারতের সবুজ বিপ্লবে শুরু হয়েছিল ১৯৬৬ থেকে ১৯৬৮ সালের মধ্যে।
1: আচ্ছা, সবুজ বিপ্লবের জনক হিসাবে আমরা বিশ্বজুড়ে যেটা তুমি বললে যে ডক্টর নরম্যান বোরলাগ, হ্যাঁ, আর যেটা ভারতের প্রেক্ষাপটে সবুজ বিপ্লবের স্থপতি যাকে বলা হয় উনি হলেন ডক্টর এম এস স্বামীনাথন। ঠিক সময়টা তুমি বললে যে ১৯৪৪ থেকে শুরু হয়েছে। তাহলে এম এস স্বামীনাথনের ভূমিকা এই সবুজ বিপ্লবের ক্ষেত্রে কতটুকু ছিল?
0: বিশ্বের জনক ছিলেন নরম্যান বোরলাগ। তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার পান, কারণ তিনি প্রমাণ করেছিলেন বন্দুক নয়, বীজ দিয়েও শান্তি আনা যায়। কিন্তু ভারতে এর জনক হল ডক্টর মানকুম্ভ সম্বাশিবন স্বামীনাথন, সংক্ষেপে এম এস স্বামীনাথন। তিনি ১৯২৫ সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি আইপিএস অফিসার হতে পারতেন, কিন্তু ১৯৪৩ সালের দুর্ভিক্ষ দেখে ঠিক করলেন তিনি কৃষি বিজ্ঞানী হবেন। তিনি বিজ্ঞানী ছিলেন। তিনি IARI তে বসে প্রমাণ করলেন যে মেক্সিকোর বামন গম ভারতের গরমেও হবে। তিনি ছিলেন সংগঠক। তিনি ইন্দিরা গান্ধীকে বোঝালেন কৃষককে ভয় দেখিয়ে নয়, উৎসাহ দিয়ে নতুন বীজ নিতে হবে। তিনি সরকার থেকে ভর্তুকি, কম দামে সার, ন্যূনতম সহায়ক মূল্য MSP চালু করালেন। তিনি ছিলেন কৃষকের বন্ধু। তিনি নিজে ধুতি পরে মাঠে মাঠে ঘুরতেন, পাঞ্জাবের কৃষকদের বলতেন, একবার আমার কথা শুনে এই বীজটা লাগিয়ে দেখো। কৃষকরা তাকে বিশ্বাস করেছিলেন। বোরলাগ বীজ দিয়েছিলেন ঠিকই, কিন্তু স্বামীনাথন এই বীজকে ভারতের মাটিতে সোনা মানিয়েছিলেন।
1: এম এস স্বামীনাথনের যে ভূমিকা তুমি বললে সবুজ বিপ্লবের ক্ষেত্রে, তাহলে এই যে বেশি ফলনের বীজ বলতে মানে কি বোঝাতে চাইছো? যে উনি যে বেশি ফলনশীল বীজ এনে ভারতকে শস্য উন্নতি করেছিলেন, সেটা বেশি ফলনের বীজ বলতে আমরা কি বুঝি?
0: এটা বোঝা খুব জরুরি। বেশি ফলনের বীজ মানে জাদুর বীজ নয়। আমাদের দেশি ধান লম্বা ৫ ফুট হওয়ায় পড়ে যায়, বেশি সার দিলে আরো লম্বা হয়ে পড়ে যায়। আর HYB বীজের গাছ বেটে মাত্র ২.৫ ফুট, পা শক্ত, যেমন বামন মানুষের শক্ত হয়। এর সুবিধা কি, আপনি যত সার দেবেন গাছ পড়বে না, বরং সেই সার শীর্ষে চলে যাবে, শীর্ষ বড় হবে, দানা বেশি হবে। আরেকটা উদাহরণ দেশি গাই আর জার্সি গাই। দেশি গাই কম খায়, কম দুধ দেয়, আর জার্সি গাই বেশি খায়, বেশি দুধ দেয়। HYB বীজ হলো জার্সি গাইয়ের মতো, তাকে বেশি যত্ন করতে হবে, তাহলেই বেশি ফলন দেবে। ভারতের বিখ্যাত HYB জাত হলো গমে সোনালিকা, কল্যাণ সোনা, আর ধানে RI-8 জয়া পদ্মা।
1: এই বিপ্লবে, এই যে সবুজ বিপ্লবের ক্ষেত্রে এই যে সার এবং সেচের ভূমিকা কি ছিল?
0: HYB বীজ বেশি খেতে পারা বাচ্চা, তাকে খাবার না দিলে সে কাঁদবে, সেই খাবার হলো সার। আগে আমরা গোবর সার দিতাম, গোবর সারে নাইট্রোজেন কম, কিন্তু HYB-র দরকার ইউরিয়া, DAP। এই সারগুলো কারখানায় তৈরি হয়, এগুলি দ্রুত কাজ করে। আর সেচ, ধরুন আপনি বিরিয়ানি রান্না করছেন, চাল, মাংস, মশলা সবই আছে, কিন্তু জল নেই, রান্না হবে না, সেচ হলো সেই জল। HYB বীজের জন্য সঠিক সময়ে জলের প্রয়োজন, বৃষ্টির ভরসায় থাকলে চলবে না। তাই সবুজ বিপ্লবের সময় পাঞ্জাবে হাজার হাজার নলকূপ বসানো হলো, সরকার বিদ্যুৎ ফ্রি করে দিল। এখানে আমরা ভুল করেছি, আমরা অনেক জলের অপচয় করেছি।
1: তাহলে এই কোন কোন ফসলে সবচেয়ে বেশি লাভ হয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে?
0: এটা হলো সবুজ বিপ্লবের সবচেয়ে দুঃখের দিক, লাভ শুধু দুটো ফসলে হয়েছিল, গম আর ধান।
1: আচ্ছা,
0: কারণ সরকার শুধু গম আর ধানের দাম MSP বাড়িয়েছিল। কৃষকও বুদ্ধিমান, যে ফসলের দাম বেশি সেটাই চাষ করবে। ফলে পাঞ্জাবে আগে ডাল, সরিষা, ভুট্টা হতো, সব উঠে গিয়ে শুধু গম আর ধান হলো। একে বলে মনোকালচার। আমাদের ত্রিপুরাও একই, আমরা শুধু ধানের পেছনে ছুটলাম, কিন্তু ডাল, তেল, বীজের উৎপাদন কমে গেল। আজ ভারতের কোটি কোটি টাকার ডাল বিদেশ

0: কিন্তু
1: হ্যাঁ, যেটা তুমি বললে যে সবুজ বিপ্লবের ফলে যে দুটি ফসলের ক্ষেত্রে আমার লাভটা বেশি হয়েছিল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনছি সবুজ বিপ্লব এবং সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন সম্পর্কে আজকের অতিথির কাছ থেকে। উনি বললেন যে সবুজ বিপ্লব জিনিসটা কি আসলে, তখন ভারতে আমরা আমেরিকার কাছ থেকে যেটা আমরা নিতাম, সবুজ বিপ্লবের ফলে আমরা স্বয়ম্ভর হয়েছিলাম, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ম্ভর হয়েছিলাম। সময়টা ছিল 1960 আর 1970-এর দশকে। এবার আসব এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানব তোমার কাছ থেকে, যে সবুজ বিপ্লবের ফলে কি কি উপকার হয়েছিল, মুখ্য মুখ্য কি কি উপকার হয়েছিল।
0: প্রথমত সবুজ বিপ্লবের ফলে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা হয়েছিল। 1975 সালের পর ভারতকে আর কারোর কাছে ভিক্ষা করতে হয়নি। আজ ভারতের গোডাউনে 8 কোটি টন খাদ্য মজুদ আছে। 2 নম্বর, কৃষকের আত্মবিশ্বাস। আমার বাবা বলতেন, আগে কৃষক মানে গরিব, সবুজ বিপ্লবের পর পাঞ্জাবের কৃষক ট্রাক্টর কিনল, পাকা বাড়ি বানালো। 3 নম্বর, শিল্পের বিকাশ। কারখানা, ট্রাক্টর কারখানা, ব্যাংক সব কৃষিকে ঘিরে গড়ে উঠল।
1: আচ্ছা, এই যে বললে যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল ভারত, আজ খাদ্য রপ্তানি করে, গম এবং চালের বিশাল ভান্ডার এফসিআই এর গোডাউনে, দুর্ভিক্ষের ভয় এখন শেষ হয়েছে এই সবুজ বিপ্লবের ফলে, আর কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে, দারিদ্রতা হ্রাস পেয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে এই সবুজ বিপ্লবের ফলে। এবার জানবো এর নেতিবাচক প্রভাবগুলি, মানে এর ফলে কি কি মানে অপকারিতা কি।
0: সবুজ বিপ্লবের খারাপ দিকও ছিল, খারাপ দিকের ফল আমরা এখনো ভুগছি। প্রথম খারাপ দিকটি হলো মাটি নষ্ট, অতিরিক্ত ইউরিয়া সার দিয়ে মাটির ভিতরের কেঁচো মরে গেছে, মাটি এখন নেশাগ্রস্ত মানুষের মতো, সার ছাড়া ফলন দেয় না। দ্বিতীয়, জল সংকট। পাঞ্জাবে 1970 সালে জল ছিল 30 ফুট নিচে, এখন 300 ফুট নিচে। আমাদের ত্রিপুরাতেও নলকূপের জল নিচে নেমে যাচ্ছে। তৃতীয়, ক্যান্সার। পাঞ্জাবের একটি ট্রেনের নাম ক্যান্সার ট্রেন, কারণ অতিরিক্ত কীটনাশকের জন্য সেখানে ক্যান্সার বেড়ে গেছে। চতুর্থ, বৈষম্য। সবুজ বিপ্লব শুধু বড়লোক সেচযুক্ত জমির কৃষকের জন্য ছিল, ছোট কৃষক পাহাড়ি কৃষক বাদ পড়ে গেছে।
1: এগুলি ছিল সবুজ বিপ্লবের অপকারিতা যেগুলি আর কি বললে। আচ্ছা, এবার সবুজ বিপ্লবের পর আরেকটি বিপ্লব হয়েছিল যেটাকে বলছে যে দ্বিতীয় সবুজ বিপ্লব, হ্যাঁ, এভারগ্রিন রিভলিউশন। এ সম্পর্কে এবার জানবো তোমার কাছ থেকে।
0: চিরসবুজ বিপ্লব বা এভারগ্রিন রেভলিউশন শব্দটা দিয়েছেন স্বামীনাথন নিজেই,
1: মানে এটা সবুজ বিপ্লবের ঠিক পরটা দিয়ে ঘটেছিল।
0: হ্যাঁ, ঠিক পরেই ঘটেছিল। তিনি 2000 সালে বললেন, আমি যে বিপ্লব করেছি তাতে পরিবেশের ক্ষতি হয়েছে, এখন এমন বিপ্লব দরকার যা চিরকাল সবুজ থাকবে।
1: আচ্ছা,
0: মানে কি? মানে হলো ফলন বাড়বে কিন্তু পরিবেশ নষ্ট করে নয়। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে, কীটনাশকের বদলে নিম তেল, বেশি জলের বদলে ফোটা ফোটা করে জলসেচ, এই চিরসবুজ বিপ্লব।
1: আচ্ছা, তাহলে তুমি বলছো যে এই যে সবুজ বিপ্লবের ফলে পরিবেশ দূষিত হতো, তখন এম এস স্বামীনাথন এটা নিয়ে চিন্তা করলেন এবং উনি এভারগ্রিন রিভলিউশন বা দ্বিতীয় সবুজ বিপ্লবের প্রয়োজন অনুভব করলেন। দ্বিতীয় সবুজ বিপ্লবের ফলে কি হলো, পরিবেশ দূষিত হলো না, অর্থাৎ আমরা জৈব সার ব্যবহার করে এই এভারগ্রিন রিভলিউশন জিনিসটাকে আমরা সূচনা করলাম।
0: আজকে যেহেতু আলোচনার বিষয় সবুজ বিপ্লব, তাই আমি সবুজ বিপ্লব সম্পর্কে আরেকটু বলবো। সবুজ বিপ্লব বা তৃতীয় কৃষি বিপ্লব বলতে এক প্রযুক্তিগত স্থানান্তর উদ্যোগকে বোঝানো হয়, যার ফলে শস্য উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এই কৃষি পরিবর্তন প্রথমে উন্নত দেশগুলিতে 20 শতকের শুরুতে শুরু হয় এবং 1980-এর দশকের শেষ পর্যন্ত বৈশ্বিকভাবে বিস্তার লাভ করে। 1960-এর দশকের শেষ দিকে কৃষকরা নতুন প্রযুক্তি গ্রহণ করতে শুরু করে, যার মধ্যে ছিল উচ্চ ফলনশীল জাতের শস্য, বিশেষ করে খর্বাকার গম ও ধান, রাসায়নিক সার, কীটনাশক এবং সুনিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা। একই সময়ে নতুন কৃষি পদ্ধতিও চালু হয়, যার মধ্যে যান্ত্রিক উন্নতিকরণ উল্লেখযোগ্য। এসব পরিবর্তন প্রথাগত কৃষি প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তি ব্যবহারের দিকে কৃষকদের ধাবিত করে। অনেক ক্ষেত্রেই উন্নয়নশীল দেশগুলিকে এই প্রযুক্তির গ্রহণের জন্য সত্য সাপেক্ষ ঋণ দেওয়া হতো, যেখানে নীতিগত পরিবর্তনের শর্ত থাকত, যেমন সার উৎপাদন ও বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ। ফোর্ড ফাউন্ডেশন ও রক ফেলার ফাউন্ডেশন সবুজ বিপ্লবের সূচনালগ্নে মেসকিকোতে এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলক, যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত, এই বিপ্লবের নেতৃত্ব দেন এবং ১৯৭০ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তাকে বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষকে অনাহার থেকে রক্ষা করার কৃতিত্ব দেওয়া হয়। আরেকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন ইউয়ান লংপিং।
1: মানে ওনারা বিশ্বের দরবারে ওনারা সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন।
0: হ্যাঁ, ওনারা বিশ্বের দরবারে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন এবং অনেক মানুষকে অনাহার থেকে রক্ষা করেছিলেন।
1: ইউয়ান লংপিং,
0: হ্যাঁ ইউয়ান
1: লংপিং, উনি কি করেছিলেন?
0: যিনি হাইব্রিড ধানের উন্নয়নের মাধ্যমে প্রচুর মানুষের জীবন রক্ষা করেন। একইভাবে এম এস স্বামীনাথন ভারতে সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। এই বিপ্লবের মূল কৌশল ছিল উচ্চ ফলনশীল জাতের শস্যের উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, হাইব্রিড বীজের বিতরণ, রাসায়নিক সার ও কীটনাশক সারের প্রসার, যখন নির্বাচনী প্রজন্মের মাধ্যমে ফসলের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তখন জেনেটিক পরিবর্তন প্রযুক্তির সাহায্যে আরও উন্নয়নের চেষ্টা করা হয়। গবেষণায় দেখা গেছে সবুজ বিপ্লব ব্যাপকভাবে দারিদ্র দূর করতে, ক্ষুধা নিবারণ করতে, আয় বৃদ্ধি করতে, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করতে, কৃষিজমির ব্যবহার কমাতে এবং শিশু মৃত্যু হার হ্রাস করতে সহায়তা করেছে।
1: হ্যাঁ, সবুজ বিপ্লব সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানলাম আজকের অতিথির কাছ থেকে, যে উনি বললেন যে সবুজ বিপ্লব কেন সূচনা হয়েছিল, সবুজ বিপ্লবের যার ফলে শস্য উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল আর উন্নয়নশীল দেশগুলিতে শুরু হয়েছিল ২০ শতকের শুরুতে শুরু হয় এবং ১৯৮০ দশকের শেষ পর্যন্ত সেটা বিস্তার লাভ করে। আর এর ফলে কি হয়েছিল যেটা আপনি বললেন সবশেষে, যে সবুজ বিপ্লব ব্যাপকভাবে দারিদ্র দূর করতে সক্ষম হয়েছিল, ক্ষুধা নিবারণ করতে সক্ষম হয়েছিল, আয় বৃদ্ধি করেছিল, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করেছিল এবং কৃষি জমির ব্যবহার কমাতে এবং শিশু মৃত্যু হার হ্রাস করতেও সহায়তা করেছিল। শুনলাম সবুজ বিপ্লব সম্পর্কে বিস্তারিতভাবে। এবার আবারও চলে যাব আমরা যে সবুজ বিপ্লবের জনক যিনি ছিলেন, আজকের অনুষ্ঠানের আরেকটি বিষয় এম এস স্বামীনাথন সম্পর্কে আরো বিস্তারিতভাবে আপনার কাছ থেকে শুনব।
0: প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, কৃষিবিজ্ঞানী স্বামীনাথনের হাত ধরেই দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল।
1: অবশ্যই,
0: মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার সকাল ১১:২০ নাগাদ চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবন যাপনে বদল আনার কারিগর ছিলেন কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন। ১৯২৫ সালের ৬ আগস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় জন্মগ্রহণ স্বামীনাথনের। বহুদিন ধরে কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে সংকর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন স্বামীনাথন। ধানের নতুন কিছু প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বে স্বীকৃত এম এস স্বামীনাথন, তাকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। দীর্ঘ কর্মজীবনে এম এস স্বামীনাথন ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচ মন্ত্রকের প্রধান সচিব ছিলেন তিনি। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন স্বামীনাথন। বহুদিন যোজনা কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কৃষি গবেষণায় অবদানের জন্য একাধিক সম্মানও পেয়েছেন স্বামীনাথন। ভারত সরকার তাকে ৩ বার পদ্ম সম্মান দিয়েছেন। প্রথমবার বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন তিনি 1978 সালে। রামন

0: ম্যাগসাইসাই সম্মান পেয়েছেন তিনি 1971 সালে। 1986 সালে তাকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার। তার প্রয়াণকালে বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে ব্যাপক শূন্যতা সৃষ্টি হল।
1: তাহলে স্বামীনাথন 1979 থেকে 1980 পর্যন্ত ভারতের কৃষি এবং সেচ মন্ত্রকের প্রধান সচিব ছিলেন। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর পদেও তিনি নিযুক্ত ছিলেন। আর যেটা তুমি বললে যে কৃষি গবেষণার অবদানের জন্য একাধিক পুরস্কারে উনি সম্মানিত হয়েছেন, তিনবার পদ্ম সম্মান দিয়েছেন ভারত সরকার উনাকে। প্রথমবার বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছেন তিনি 1987 সালে। এছাড়া পেয়েছেন রামন ম্যাগসাইসার সম্মান পেয়েছেন 1971 সালে। 1986 সালে তাকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার। সত্যি ওনার প্রয়াণে কৃষি বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে ঠিকই। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনছি আজকের অতিথির কাছ থেকে আজকের যেটা বিষয়, দরিদ্র দেশ খাদ্য উৎপাদনে স্বয়ম্ভর হয়েছিল যার হাত ধরে সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, এ সম্পর্কে আজকের অতিথির কাছ থেকে শুনছি। আচ্ছা, আমাদের যে ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের মতো রাজ্যে সবুজ বিপ্লবের প্রভাব তাহলে কতটা পড়েছিল?
0: সত্যি বলতে প্রথম সবুজ বিপ্লব ত্রিপুরাকে সুচ্ছুও যায়নি, কারণ ওই বিপ্লবের জন্য দরকার ছিল বড় সমতল জমি আর প্রচুর জল। আমাদের ত্রিপুরা পাহাড়ি রাজ্য, এখানে 70% জমি হলো টিলটিলা। আমরা তখন জুম চাষ করতাম, জুম চাষে জঙ্গল কেটে আগুন দিয়ে চাষ হতো, এতে মাটির ক্ষতি হতো। কিন্তু এখন ছবিটা বদলাচ্ছে, আমাদের লেম্বুচড়ায় ICAR এবং কৃষি কলেজ অনেক ভালো কাজ করছে। তারা আমাদের জন্য নতুন জাত বের করেছে, ত্রিপুরা চিকন ধান, গোমতী ধান, যা কম জলে টিলা জমিতেও হয়। এখন ত্রিপুরায় SRI পদ্ধতিতে ধান চাষ হচ্ছে, যাতে 30% কম জলে 50% বেশি ফলন হচ্ছে। আমাদের আনারস, কাঁঠাল, লেবু নিয়ে নতুন নতুন বিপ্লব শুরু হয়েছে, এটাই আমাদের সবুজ বিপ্লব।
1: আচ্ছা, তোমার মতে এখন কি আবার সেই নতুন সবুজ বিপ্লবটা প্রয়োজন রয়েছে আমাদের?
0: হ্যাঁ, এখন আবার সবুজ বিপ্লবের প্রয়োজন। প্রথম বিপ্লব ছিল পেট ভরানোর বিপ্লব, এখন দরকার পুষ্টির বিপ্লব। শুধু চাল খেয়ে পেট ভরবে কিন্তু শরীরে শক্তি আসবে না, আমাদের দরকার ডাল, তেল, মাছ, ডিম, দুধ ইত্যাদি পুষ্টিকর খাবার। আর দরকার পূর্ব ভারতের দ্বিতীয় সবুজ বিপ্লব, কারণ পাঞ্জাবের মাটি এখন ক্লান্ত। এখন পূর্ব ভারত, বিহার, বাংলা, অসম, ত্রিপুরা, এখানে জল আছে, জমি আছে, এখানে সবুজ বিপ্লব আবার প্রয়োজন।
1: আচ্ছা, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে কৃষি নিয়ে তোমার স্বপ্নটা কি?
0: আমি স্বপ্ন দেখি আমার ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরির পেছনে না ছুটে ড্রোন দিয়ে সার ছিটাবে, মোবাইলে মাটি পরীক্ষা করবে, ফেসবুকে লাইভ করে আনারস বিক্রি করবে। আমি স্বপ্ন দেখি ত্রিপুরার কুইন আনারস, লেবু, বাঁশকোরল বিদেশে রপ্তানি হবে, আর বাইরের মানুষ বলবে এটা ত্রিপুরার প্রোডাক্ট। কৃষি হবে স্মার্ট, কৃষক হবে স্মার্ট।
1: আচ্ছা, সবশেষে যেটা জানবো তোমার কাছ থেকে, যে আজকের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, অনুষ্ঠান যারা শুনছেন, সবশেষে তাদের উদ্দেশ্যে এই সবুজ বিপ্লব নিয়ে তুমি কি বলতে চাও?
0: আমি বলতে চাই কৃষকরাই হলো আমাদের দেশের আসল হিরো। আপনারা মাঠে না গেলে আমাদের থালায় ভাত আসবে না। আপনাদের কাছে আমার তিনটি অনুরোধ। এক, নতুনকে ভয় পাবেন না, কৃষি বিজ্ঞান কেন্দ্রে যান, নতুন বীজ নিয়ে একবার পরীক্ষা করে দেখুন। দুই, মাটিকে ভালোবাসুন, শুধু ইউরিয়া নয়, গোবর সার, কেঁচো সারও দিন, মাটি মায়ের মতো, তাকে যত্ন করলে সে আপনাকে ফিরিয়ে দেবে। তিন, দেশি বীজ বাঁচিয়ে রাখুন, HYB-র সাথে আমাদের পুরনো দিনের কালিবোরো, মাইজা ধানও বাঁচিয়ে রাখুন, কারণ এগুলোই আমাদের সম্পদ। সর্বশেষে বলবো জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় ত্রিপুরা।
1: আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম সবুজ বিপ্লব সম্পর্কে। আসলে সবুজ বিপ্লবের জনক হিসেবে বিশ্বের দরবারে যিনি প্রথম এই সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন তিনি হলেন ডক্টর নরম্যান আর্নেস্ট বোরল্যাগ। তিনি একজন ছিলেন মার্কিন কৃষি বিজ্ঞানী। 1970 সালে খাদ্য উৎপাদন বাড়িয়ে তিনি প্রথম বিশ্ব থেকে ক্ষুধা দূর করার অবদানের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। মেক্সিকোতে গমের নতুন জাত উদ্ভাবন করে তিনি ভারত এবং পাকিস্তান সহ এশিয়ার কোটি কোটি মানুষকে

0: দুর্ভিক্ষ থেকে বাঁচান। এরপর ভারতের প্রেক্ষাপটে সবুজ বিপ্লবের স্থপতি যাকে বলা হয় তিনি হলেন ডক্টর এম এস স্বামীনাথন। তিনি বোরলাগের উদ্ভাবিত সেই যে গম, সেই বামুন গমের জাত ভারতে এনে সফলভাবে চাষ করান এবং ভারতকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেন। ধন্যবাদ আজকের অতিথিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।
1: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানে আজ শুনলেন সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। এ নিয়ে বললেন সৌম্যজ্যোতি চৌধুরী এবং সাক্ষাৎকার গ্রহণ করলেন নবনীতা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী মিলনীয় এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, নিবেদনে অমরিক সিং অরোরা।

0: পাঁচ মিশেল অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন, রোমা বর্ষের কণ্ঠে গানটি শুনলেন। গানটি ছিল অতুল প্রসাদী। শেষ হল পাঁচ মিশেল অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন রূপক অনুষ্ঠান, সুরের জাদুকর শ্যামল মিত্র।
1: রূপকানুষ্ঠান, সুরে জাদুকর শ্যামল মিত্র। সে ছিল বাংলা সঙ্গীতের স্বর্ণযুগ, সব দিকপাল সঙ্গীত সাধকের সুর সাধনায় সমৃদ্ধ সময়। সেটা যেদিকে তাকানো যায় সেদিকেই গুণীজনের সমাহার, সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী। গানের জগতের প্রতিটি শাখায় তখন সব দেশবরেণ্য লোকের মেলা। কিংবদন্তী সঙ্গীত শিল্পী শ্যামল মিত্র তাঁদের মধ্যে অন্যতম। তিনি কেবলমাত্র একজন সুকণ্ঠ গায়কই ছিলেন না, ছিলেন এক বরেণ্য সঙ্গীত পরিচালকও। এছাড়া চলচ্চিত্র প্রযোজনার কাজও করেছিলেন তিনি। শ্যামল মিত্রের ব্যারিটোন কণ্ঠস্বরে আবেগের মূর্ছনা আজও আপামর বাঙালির হৃদয় আন্দোলিত করে তোলে। প্রায় পঞ্চাশটিরও বেশি বাংলা চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে কাজ করেছিলেন। সে সময়ের আরো দুই দিকপাল গায়ক হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্নাদের প্রতিভার দীপ্তিতে হারিয়ে যাননি শ্যামল, বরং নিজের অনবদ্য সঙ্গীত নির্মাণ এবং গায়কির মাধ্যমে এক স্বতন্ত্র আসন প্রতিষ্ঠা করে নিয়েছিলেন।

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার হৃদ্যতার সম্পর্ক সর্বজন বিদিত। উত্তম কুমার অভিনীত দেয়া নেয়া চলচ্চিত্রে তার অনবদ্য সঙ্গীত পরিচালনা আজও বাঙালিকে আবেগাপ্লুত করে তোলে। এই দেয়া নেয়া ছবির সময়ে মহানায়কের পারিবারিক ঝামেলা শুরু হয় সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক নিয়ে। বন্ধুর ওপর প্রচণ্ড রেগে যান শ্যামল, কারণ তিনি ছিলেন আদ্যপান্ত সংসারমুখী মানুষ, তাই বন্ধুর জীবনের এই ঝামেলা তাকে মনে প্রাণে হতাশ করে দেয়। রেগেমেগে শুটিং বন্ধ করে দেন, বন্ধুকে শর্ত দেন পারিবারিক ঝামেলা না মিটিয়ে শুটিংয়ে না আসতে। যদিও বন্ধুর প্রতি ভালোবাসায় শেষমেশ মেনেও নেন বন্ধুর নতুন প্রেমকে। ভালোয় ভালোয় ছবি শুটিংও শেষ হয়, সুপারহিট হয় সে ছবি। আর এখনো সমান জনপ্রিয় শ্যামল মিত্র সুরারোপিত এই ছবির গানগুলো।

1929 সালের 14ই জানুয়ারি নৈহাটিতে এক শিক্ষিত সংস্কৃতি মনস্ক পরিবারে শ্যামল মিত্রের জন্ম হয়। তাদের আদিনিবার ছিল শিয়াখালার নিকটবর্তী পাটুলে। শ্যামল মিত্রের বাবা সাধন কুমার মিত্র ছিলেন নৈহাটির একজন নাম করা চিকিৎসক। তিনি ছিলেন কিংবদন্তি চিকিৎসক বিধান চন্দ্র রায়ের ছাত্র। বাবা চেয়েছিলেন শ্যামল মিত্র তাঁর পদাঙ্ক অনুসরণ করে পেশায় একজন ডাক্তার হয়ে উঠুক, কিন্তু শ্যামল ছোটবেলা থেকেই সুরের পাগল, গানই তার ধ্যান জ্ঞান। শেষমেশ বাবার রাগ থেকে রক্ষা করেন মা, এছাড়া প্রভূত সাহায্য করেন স্থানীয় গায়ক মৃণাল কান্তি ঘোষ। বিদ্যালয় স্তরের পড়াশোনা শেষ করার পর হুগলি মহসিন কলেজে স্নাতকোত্তরের পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন শ্যামল মিত্র। মহসিন কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এই কলেজ জীবন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহসিন কলেজেই তার পরিচয় হয় বাংলা গানের জগতের আরেক দিকপাল সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। সতীনাথ মুখোপাধ্যায় তাকে নৈহাটি ছেড়ে কলকাতায় যাওয়ার পরামর্শ দেন। সতীনাথের সেই পরামর্শ শিরোধার্য করে শ্যামল মিত্র কলেজের পড়াশোনা শেষ করে চলে আসেন কলকাতার চক্রবেড়িয়ায় পিসির বাড়িতে। উল্টো দিকে গিরিশ মুখার্জি রোডে থাকতেন উত্তম কুমার। তখনও মহানায়ক হয়ে ওঠেননি, উত্তম তখন নাটকে অভিনয় করছেন এবং চলচ্চিত্রে অভিনয়ের চেষ্টা চালিয়ে

দিয়ে যাচ্ছেন। কাছাকাছি থাকা দুই যুবকের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও যে বন্ধুত্ব অটুট ছিল অমৃত্যু। ১৯৪৬ সালে চক্রবেড়িয়া থেকে শ্যামল চলে যান লেক মার্কেটের মেসে, উদ্দেশ্য সুধীরলাল চক্রবর্তীর কাছাকাছি থাকা, কারণ ওই সময় সুধীরলালের গান শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন শ্যামল, তিনি ঠিক করেন গানের গুরু বানাবেন সুধীরলাল চক্রবর্তীকে। শুরু হয় গুরুর কাছে শিক্ষা গ্রহণ। এতটাই গুরুভক্ত ছিলেন সুধীরলালের এক পূর্ণাবয়ব প্রতিকৃতি তৈরি করে রেখেছিলেন বাড়িতে, বেরোনোর সময় গুরুর ছবিতে প্রণাম করে তবেই বেরুতেন।

বাংলা চলচ্চিত্র জগতে শ্যামল মিত্র 1949 সালে প্রথম প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলেন। সুপ্রীতি ঘোষ এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুনন্দার বিয়ে ছবিতে, এছাড়াও সুধীরলাল চক্রবর্তীর তত্ত্বাবধানে HMV থেকে শ্যামল মিত্র তাঁর প্রথম মৌলিক গান রেকর্ড করেছিলেন। সুধীরলালের মৃত্যুর পর গুরু স্মরণে শ্যামল স্মৃতি তুমি বেদনার গানটি রেকর্ড করেন। 50 এবং 60-এর দশক জুড়ে নানা স্বাদের চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন এবং সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। 1955 সালে মুক্তিপ্রাপ্ত সাধন সরকার পরিচালিত এবং ছবি বিশ্বাস ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত হাস্যরসের ছবি জয় মা কালী বোর্ডিং এ সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন শ্যামল মিত্র। এছাড়াও জমালয়ে জীবন্ত মানুষ বা ভ্রান্তি বিলাসের মতো জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গীত নির্মাণেও অনবদ্য ভূমিকা পালন করেন তিনি। তবে কেবল সঙ্গীত পরিচালনাই নয়, 50-এর দশকের শুরু থেকে 80-এর দশকের শেষ পর্যন্ত বহু জনপ্রিয় চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছিলেন তিনি। অন্তরাল, অবাক পৃথিবী, অভয় শ্রীকান্ত, ভানু পেলো লটারি, কেরি সাহেবের মুন্সী, লাল পাথর, নিশিপদ্ম, শশীবাবুর সংসার, এর মতো চলচ্চিত্রে তাঁর কণ্ঠ এক আলাদা মাত্রা যোগ করেছিল।

বাংলা ছবিতেই কেবল তার কাজ আবদ্ধ থাকেনি। পঞ্চাশের দশকের গোড়াতে কিংবদন্তি সলিল চৌধুরী তাকে নিয়ে যান বোম্বেতে। পরিচালক বিমল রায় যখন সলিল চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত বাংলা ছায়াছবি রিক্সাওয়ালার রিমেক দো বিঘা জমিন এর গানে সুরারোপের জন্য সলিল চৌধুরীকে ডেকে পাঠান, তখনই সলিল তাঁর সঙ্গেই বোম্বেতে নিয়ে যান শ্যামল মিত্রকে। সেখানে লতা মঙ্গেশকরের সঙ্গে একটি দ্বৈতভাবে গান গেয়েছিলেন শ্যামল মিত্র। বোম্বেতে মুসাফির, বিরাজপো, নকরি এই তিনটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে আরেকবার ১৯৭৩ সালে বোম্বে পাড়ি দিয়েছিলেন শ্যামল। সেবার শক্তি সামন্তের ছবি অমানুষ, যা ১৯৭৫ সালে মুক্তি পায় এবং ১৯৭৭ সালে মুক্তি পাওয়া আনন্দ আশ্রমে কাজ করেন তিনি। এ দুটি ছবিরই একটি করে বাংলা সংস্করণ ছিল এবং দুটো ছবিতে নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার। চলচ্চিত্রের বাইরে অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল শ্যামল মিত্রের। বাঙালির প্রাণের অনুষ্ঠান, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ, বাণীকুমারের রচনা, পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীতে সমৃদ্ধ মহিষাসুর মর্দিনী বা মহালয়াতেও আরতি মুখোপাধ্যায় এবং অসীমা মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামল মিত্র গেয়েছিলেন শুভ্র শঙ্খ রবে গানটি। উত্তম কুমারের সঙ্গে শ্যামল মিত্রের বন্ধুতা এবং হৃদ্যতা বাঙালির জন্য এক বড় পাওনা ছিল নিঃসন্দেহে। শ্যামল উত্তম জুটি যে সমস্ত গানের এবং দৃশ্যের জন্ম দিয়েছে তার সঙ্গে তুলনীয় আর কিছু খুঁজে পাওয়া দুষ্কর। দেয়া নেয়া, বনপলাশীর পদাবলী, ধনরাজ তামাং এর মতো অসংখ্য চলচ্চিত্র তাঁদের দুজনের যৌথ প্রতিভার দীপ্তিতে আজও ভাস্বর হয়ে রয়েছে। উত্তম কুমারের সঙ্গে সবচেয়ে বেশি এবং সফলতম কাজগুলি করেছিলেন শ্যামল মিত্র। গান বাজনা ছাড়া খেলাধুলাতেও দক্ষ ছিলেন তিনি। অনবদ্য ব্যাডমিন্টন খেলতে পারতেন, ফুটবলও খেলতেন ভালো, ভীষণ মজা করতে পছন্দ করতেন তিনি। মদ্যপানেরও অভ্যাস ছিল তাঁর। তবে শেষ দিকে উত্তম কুমারের মৃত্যুর পর মদ্যপানের পরিমাণ অত্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ১৯৮৭ সালের ১৫ই নভেম্বর মাত্র ৫৮ বছর বয়সে শ্যামল মিত্রের জীবনাবসান হয়।

0: শুনলেন রূপকানুষ্ঠান, সুরের জাদুকর শ্যামল মিত্র, সংকলন নিহার রঞ্জন সাহা, প্রযোজনা সহায়তা ফোটন চক্রবর্তী, প্রযোজনা দেবাশিস সেনগুপ্ত।
1: আকাশবাণী মিলনিয়া, আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 9:57 হয়ে 42 সেকেন্ড।

0: Let's build a tool that gives you CR.
1: আপনারা শুনছেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী শ্রাবণী সেন।